0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ রবিবার 14ই আষাঢ়, 12ই মহরম, 28শে জুন। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত। সফরের সব অর্জন দেশের জনগণের, সংসদে বললেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সফরের মাধ্যমে কুয়ালালামপুর এবং বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক জোরদার হয়েছে, সংবাদ সম্মেলনে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আজ সারা দেশে পালিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু। হরমুজ প্রণালীতে জাহাজে ইরানের ড্রোন হামলার পর দেশটির উপর দ্বিতীয় রাতের মতো আক্রমণ চালাল যুক্তরাষ্ট্র। ফিফা বিশ্বকাপে এখন পর্তুগাল কলম্বিয়ার এবং কঙ্গো উজবেকিস্তানের মোকাবেলা করছে। সকাল 8টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জর্ডানের এবং আলজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি হবে। এবং হারারে টেস্টে আজ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফরকে অভূতপূর্ব সাফল্য হিসেবে আখ্যায়িত করে এর স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে গতকাল সংসদের বৈঠক পুনরায় শুরু হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ধন্যবাদ প্রস্তাব গ্রহণের জন্য সংসদ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর সম্পূর্ণরূপে দেশ ও দেশের জনগণের স্বার্থে পরিচালিত হয়েছে।
3: আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার,
1: ধন্যবাদ প্রস্তাবটি কণ্ঠ ভোটে দেওয়ার আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এই সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্পিকার বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের পক্ষে এই সফর ছিল অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ। তিনি বলেন, অতীতে এমন সরকারও ছিল যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় কোনো প্রচেষ্টা গ্রহণ করেনি। পরে প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা সফরটিকে বাংলাদেশের পররাষ্ট্র নীতি ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বর্ণনা করেন। প্রস্তাব উত্থাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গঠিত গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4: বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং চীনের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে এবং অত্যন্ত সফলতার সঙ্গে তিনি এই সফরে অনেকগুলো চুক্তি সম্পাদন করেছেন এবং মালয়েশিয়ার এবং একই সঙ্গে গণচীনের সঙ্গে দুই দেশের পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। মাননীয় স্পিকার,
1: আলোচনায় অংশ নিয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির মৌলিক নীতিমালা, পারস্পরিক সম্মান, দ্বিপক্ষীয় স্বার্থ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কৌশলগত স্বায়ত্ত শাসনের বাস্তব প্রতিফলন। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দল সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা করবে।
5: যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলোই সংসদে নিয়ে আসা। দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি কারো সাথে আমাদের চুক্তি যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না।
1: প্রধানমন্ত্রী তারিক রহমান মালয়েশিয়া ও চীনে তাঁর প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেই পিতামাতার কবর জিয়ারত করেছেন। তিনি গতকাল রাজধানী শেরবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। তারিক রহমান তাঁর পিতামাতার কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মুনাজাত করেন। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে কুয়ালালামপুর ও বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক আরও জোরদার হয়েছে। তিনি গতকাল প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। তারেক রহমান তাঁর পিতামাতার কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মুনাজাত করেন। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে কুয়ালালামপুর ও বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক আরও জোরদার হয়েছে। তিনি গতকাল প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী

0: বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিদেশ সফরের অংশ হিসেবে মালয়েশিয়া ও চীন সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সফরের বিষয়টি তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে আমার বন্ধু মহাজাদুজানে শিরোনামে পোস্ট করা একটি ভিডিওর কথা তুলে ধরে বলেন, এটি বাংলাদেশের যে কোনো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সৌহার্দ্য ও ভালোবাসা প্রদর্শনের এক বিরল নজির।
2: ভিডিও পোস্ট করা হয়েছে যেটার নাম হচ্ছে আমার বন্ধু মহাজাদু জানে, এরকমটি আমরা আগে কখনো দেখিনি। ছবিগুলো দেখলেই বুঝবেন যে দুজনের ভিতরে যে মেলবন্ধন সেটা কতটা প্রগাঢ়, সেটা কত গভীর, এটা হচ্ছে আমাদের অগ্রযাত্রার একটা বড় স্বাক্ষর।
1: তারেক রহমানের এবারের সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের দ্বার নতুন করে উন্মুক্ত হয়েছে উল্লেখ করে ডক্টর খলিলুর রহমান বলেন, সফরে দুদেশের মধ্যে পরস্পর লাভজনক মুক্ত বাণিজ্য চুক্তি FTA এবং বিনিয়োগ সহযোগিতার ব্যাপারে দুদেশ সম্মত হয়েছে।
2: বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনা দ্রুত শুরু এবং 2027 সালের মধ্যে একটি পারস্পরিকভাবে লাভজনক সমন্বিত ও ভবিষ্যৎ মুক্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
1: প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ চীন সম্পর্ককে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ থেকে উন্নীত করে চীন বাংলাদেশ কমিউনিটি উইথ শেয়ার্ড ফিউচারে উন্নীত করা হয়েছে, যা চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ের কাঠামো।
3: এটা হচ্ছে চীনের সঙ্গে অন্যান্য দেশের বাইলেটারাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল। আমরা আনন্দিত যে এবার আমরা আমাদের সম্পর্কটা সেই ধাপে উন্নীত করতে পেরেছি।
1: ডক্টর খলিলুর রহমান আরো জানান, চীনের সঙ্গে পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ, নদী ড্রেজিং, আঞ্চলিক সংযোগ এবং কুনমিন থেকে বাংলাদেশের বন্দর পর্যন্ত মাল্টি মোডাল পরিবহন সংযোগ সম্প্রসারণেও সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত হয়েছে।
3: আঞ্চলিক সংযোগ জোরদারের বিষয়ে বিশেষ করে কুনমিন থেকে বাংলাদেশের বন্দরগুলিতে মাল্টি মোডাল পরিবহন সংযোগ এবং চীন বাংলাদেশ মিয়ানমার ইকোনমিক করিডোর প্রস্তাবটি তারা করেছেন, এটা আপনারা শুনেছেন ইতিমধ্যে। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন।
1: মোহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন সম্প্রসারণ, কর্মসংস্থান এবং রপ্তানি সক্ষমতা শক্তিশালী করতে ব্যবসা শুরুর প্রক্রিয়া সংস্কার করছে সরকার। তিনি গতকাল রাজধানীর উত্তরায় BGMEA কমপ্লেক্সে অনুষ্ঠিত শিল্প খাতে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা শীর্ষক আলোচনার সভায় এই কথা বলেন। বর্তমানে ব্যবসা শুরু ও লাইসেন্স প্রাপ্তিতে গড়ে 355 দিন সময় লাগলেও এই সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেছেন, সকলের সম্মিলিত উদ্যোগেই একটি টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তিনি গতকাল রাজধানী মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বাংলাদেশ কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্স অন লাইভ অ্যান্ড ডিসিজড ডোনার কিডনি ট্রান্সপ্লান্টেশন 2026 শীর্ষ সম্মেলনে এ কথা বলেন। এই সম্মেলনে দেশে অঙ্গদানের সংস্কৃতি তৈরিতে এবং কিডনি চিকিৎসার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন সমাজ কল্যাণমন্ত্রী। সারা দেশে আজ একযোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির আওতায় 6 থেকে 59 মাস বয়সী 2,40,36,000 বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ক্যাম্পেইন চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তবে 12টি জেলার দুর্গম অঞ্চলে ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী কেন্দ্র এবং বাস টার্মিনাল ও ফেরিঘাটের মতো জনাকীর্ণ স্থানে 500টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই ক্যাপসুল বিতরণ করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে।

0: বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
1: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা খাতের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে সরকারি অর্থের সর্বোচ্চ সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে, কোন ধরনের অপচয় বরদাস্ত করা হবে না। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, শিক্ষা বাজেট সঠিকভাবে ব্যবহার করতে হবে। গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও নিজের পায়ে দাঁড় করানোর একটি সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তিনি গতকাল জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন পূর্ব ও পরবর্তী সময় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সমালোচনা হলেও বর্তমানে অনেকেই এই ধরনের কর্মসূচির প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালুদ্দিন বলেছেন, পাহাড়ি অঞ্চলের তিনটি জেলায় উৎপাদিত ফল ও কৃষিপণ্য সংরক্ষণে পরিবেশ বান্ধব মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। তিনি গতকাল ঢাকার বেলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে পাহাড়ি ফলের ঘ্রাণ বৈচিত্র্যময় প্রাণ প্রতিবাদ্যে তিনদিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনকালে একথা বলেন। পাহাড়ি ফল মেলায় 30টিরও বেশি স্টল স্থান পেয়েছে। আরও শুনুন প্রতিবেদনে।
2: পাহাড়ি ফলের রং আর ঘ্রাণে মুখর চারপাশ, চোখে পড়ছে সারি সারি আম, আনারস, কাঁঠাল, লিচু আর নানা রকমের পাহাড়ি ফল। দেখে মনে হতে পারে পার্বত্য অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে কোনো মেলা, কিন্তু না, পাহাড়ের এই বৈচিত্র্যময় আয়োজন বসেছে রাজধানীর বেইলি রোডে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা 2026। শনিবার মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। এ সময় তিনি বলেন, পাহাড়ি ফল ও কৃষিপণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজ নির্মাণ, জুম চাষে কৃষকদের উৎসাহ প্রদান এবং পাহাড়ি সংস্কৃতিকে দেশে বিদেশে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
3: আমরা এই অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে এই অঞ্চলের সকল বাসিন্দাদের, পাহাড়ি হোক, বাঙালি হোক, যারাই হোক, সকল বাংলাদেশিদের জীবন মান উন্নয়ন এবং তাদের অবকাঠামোগত উন্নয়নকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করব।
2: নাম না জানা বাহারি রকমের পাহাড়ি ফলের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা।
4: আমি আসলে এরকম একটা প্রোগ্রাম ঢাকায় ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম। অনেক ধরনের ফ্রুটস স্পেশালি যেটা আমি দেখতে পেলাম, নতুন অনেক ভ্যারাইটিস এর আম সম্পর্কে জানতে পেলাম যেটা আগে নামও শুনিনি।
2: মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা বলছেন, রাজধানীতে এমন আয়োজন তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি করেছে।
5: বিভিন্ন দেশি ফলগুলো নিয়ে এসেছি যেগুলো হারিয়ে যাচ্ছে।
6: ভালোই সাড়া পাচ্ছি। আমরা বিভিন্ন রকমের ফল ফ্রুট আমরা রাঙামাটি থেকে নিয়ে এসেছি।
2: পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণের পাশাপাশি এই মেলা কৃষকের সক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টা হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 789টি শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা দ্বিতীয় রাতের মতো ইরানে বোমা হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার জবাবে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির উপর চূড়ান্ত হামলা চালানোর হুমকি দিয়েছেন। এর মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন। যুদ্ধরত উভয় দেশ একে অপর খবরের বিরুদ্ধে চার মাস ব্যাপী সংঘাত বন্ধে দুই সপ্তাহ আগে উপনীত হওয়া চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের অব্যাহত হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনার পর ইসরায়েল ও লেবাননের কর্মকর্তারা একটি অবকাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করার একদিন পরেই এই হামলা চালানো হয়। চুক্তি অনুযায়ী হুমকি নিরসন না হওয়া পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চলের একটি নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি বাহিনী অবস্থান করবে। তবে হেজবুল্লাহ ও এই অবকাঠামোগত চুক্তি প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তিটিকে ইরান ও হেজবুল্লাহর মধ্যে একটি বড় ধরনের ধাক্কা হিসেবে আখ্যায়িত করেছেন। ভেনেজুয়েলায় গত তিন দিন আগে দুই দফা শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 1430 জনে পৌঁছেছে এবং 51,000-এর বেশি মানুষ এখনও নিখোঁজ। উদ্ধারকারী দল জীবিতদের খুঁজে অনুসন্ধান তৎপরতা অব্যাহত রেখেছে। ভেনেজুয়েলার কর্মকর্তারা বলেন 16,000-এর বেশি বিদেশি উদ্ধারকর্মী দেশটিতে এসে পৌঁছেছে এবং আরও কয়েকটি দল ভেনেজুয়েলার পথে রয়েছে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে এখন মিয়ামিতে কলম্বিয়া পর্তুগালের এবং আটলান্টায় উজবেকিস্তান কঙ্গোর মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কলম্বিয়া পর্তুগালের ম্যাচটি গোলশূন্যভাবে এগিয়ে চলেছে এবং কঙ্গো 2-1 গোলে এগিয়ে রয়েছে। এছাড়া আজ সকাল 8টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জর্ডানের এবং আলজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি হবে। এদিকে গতরাতে ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে এবং নিউজার্সিতে ইংল্যান্ড পানামাকে 2-0 গোলে পরাজিত করে। ক্রিকেট। হারারেতে আজ বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। এদিকে আজ ইংল্যান্ডে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দিনে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লর্ডসে বাংলাদেশ সময় বেলা 3:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:14 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত। সফরের সবর্জন দেশের জনগণের সংসদে বললেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সফরের মাধ্যমে কুয়ালালামপুর এবং বেজিং এর সঙ্গে ঢাকার সম্পর্ক জোরদার হয়েছে সংবাদ সম্মেলনে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আজ সারা দেশে পালিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ফিফা বিশ্বকাপে এখন পর্তুগাল কলম্বিয়ার এবং কঙ্গো উজবেকিস্তানের মোকাবেলা করছে। সকাল 8টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জর্ডানের এবং আলজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি হবে। এবং হারারে টেস্টে আজ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
9: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
10: সবার সাথে 90.4 এক নেশন এক স্টেশন।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মর্নিং মাইক,
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আর আমাকে হয়তো ঠিকঠাক শোনা যাচ্ছে কি? আমার মনে হচ্ছে যে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানিয়ে দিবেন। বাই দ্য ওয়ে, আমি তানহা হাজির হয়ে গিয়েছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। আশা করি সবাই জয়েন হয়ে গেছেন। এবং আজকে কিন্তু আর্জেন্টিনা এবং জর্ডানের খেলা চলছে, এবং অলরেডি কিন্তু আর্জেন্টিনা একটা গোল দিয়েছে বলে আমি শুনেছি, যেহেতু আমি রাস্তায় ছিলাম সো খেলা দেখতে পারিনি। তবে এখন কিন্তু আমি ফুললি আপডেট দিব আপনাদেরকে, এবং মজার মজার আরও আড্ডা গসিপ শেয়ার করব। আজকে মনে হচ্ছে পুরো লাইফটাই খেলার কেন্দ্রিকই দিতে হবে, কারণ যেহেতু লাইভ ম্যাচ চলছে এবং সবাই ম্যাচ নিয়ে বিজি। বাট যারা লাইভ ম্যাচ দেখতে পাচ্ছে না তারা কিন্তু আমার কাছে আপডেট পেয়ে যাবেন। তো চলুন মর্নিং বাই শুরু করি ধুমধারাকা কিছু গোল দিয়ে। বাই দ্য ওয়ে, আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং জর্ডানের জন্যও শুভকামনা রইল। বিশ্বকাপের প্রত্যেকটা দলের জন্য আসলে শুভকামনা থাকবে, কারণ প্রতিটা দলই একটা স্ট্রাগল করে, একটা কষ্ট করে এই পর্যন্ত পৌঁছেছে। এতটুকু পৌঁছানো কিন্তু চারটিখানি কথা না, তাই না? তো যাই হোক, মর্নিং মাইক শুরু করবো, আর একটা সুন্দর গান শুনবো, দেখা তেনু পেহলি পেহলি বার মে, এই গানটি শুনবো। এবং গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Destination, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনি।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। বিশ্বকাপের আপডেট নিয়ে আমি কিন্তু আবারও চলে এসেছি, মানে আমি একটা করে লিঙ্ক দেই আর একটা করে গোল দেখতে পাচ্ছি, এমন একটা অবস্থা আর কি। লিঙ্ক দেওয়ার আগে, প্রথম কথা বলার আগে কিন্তু একটা গোল দেখে এসেছি, এখন আবার মানে জাস্ট আমি কথাটা বলে বের হয়েছি আর দেখি যে আরেকটা গোল দিয়েছে, যদিও সেটা পেনাল্টি থেকে দেওয়া হয়েছে। আর্জেন্টিনা এবং জর্ডানের খেলা কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং এখন কিন্তু 45 মিনিট ক্রস হয়ে গেছে, তো আর বলা যায় যে হাফ মিনিট আছে। এবং নর্মালি যেটা হয় যে ভালো প্লেয়ারদেরকে কিন্তু এই যে যে ম্যাচগুলো বেশি ইম্পর্টেন্ট থাকে না, সেই ম্যাচগুলোতে নামানো হয় নাই, তো সেই সেম ভাবেই কিন্তু মেসিকেও এই ম্যাচে নামানো হয়নি। কিন্তু মেসি ছাড়াও যে আর্জেন্টিনা গোল দিতে পারে সেটা কিন্তু আজকে প্রমাণ করে দিয়েছে সেলসো এবং মার্টিনেজ। সেলসো কিন্তু ঠিক 19 মিনিটের মাথায় একটা গোল দিয়ে দিয়েছেন এবং মার্টিনেজ ঠিক 31 মিনিটের মাথায় একটি গোল দিয়েছেন, যদিও সেটা পেনাল্টি ছিল তবুও তো গোল দিয়েছে, তাই না? তো আজকে যারা ব্রাজিল ভক্তরা যারা আর্জেন্টিনাকে পচায় যে মেসি ছাড়া তো আর্জেন্টিনা জিততেই পারে না, মেসি ছাড়া তো আর্জেন্টিনা খেলতেই পারে না, তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর একটা উত্তর কিন্তু দিয়ে দিয়েছেন সেলসো এবং মার্টিনেজ। তো যাই হোক, অনেক অনেক শুভকামনা রইল আর্জেন্টিনার জন্য, জর্দানের জন্য অনেক অনেক শুভকামনা রইল, কারণ এখনো কিন্তু খেলার হাফ মিনিট বাকি আছে এবং আপনারা তো জানেন যে ফুটবল খেলায় 1 মিনিটেও 10টা গোল দেওয়া সম্ভব যদি খেলা ঠিক মতো হয় এবং সেই রকম লেভেলের ক্রেজ হয়। আমরা দেখেছি 2022 সালের বিশ্বকাপে কিন্তু ঠিক তেমনটাই হয়েছিল, লাস্ট মোমেন্টে আর্জেন্টিনা গোল দিয়ে জিতেছিল এবং সেই সেই ম্যাচেও কিন্তু মানে খুব হাড্ডা হাড্ডাটা লড়াই হয়েছে। তো দেখা যাক, আজকে কিন্তু জর্দান যদি জিতে যায় তাহলে সে হয়তো বা নেক্সট ম্যাচগুলো খেলতে পারে, মানে গ্রুপ ম্যাচে সিলেক্ট হয়ে যাবে, তো সেটার জন্য কিন্তু আসলে জর্দানের জন্য অনেক সিরিয়াস একটা ম্যাচ, যদিও আর্জেন্টিনার জন্য অতটা সিরিয়াস না, বিকজ তারা অলরেডি সিলেক্ট হয়ে গেছে, কারণ পরপর প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা জিতে গেছে, তো অলরেডি সিলেক্ট হয়ে গেছে, তাদের একটু চাপ কম। কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়রা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে মেসি ছাড়াও তারা কিন্তু খেলতে পারে, ভালো খেলে। এবং যতই আপনারা পচান না কেন, যতই আপনারা ট্রোল করেন, যতই আপনারা ফান করেন না কেন, এই বিশ্বকাপটাই কিন্তু শেষ বিশ্বকাপ কিংবদন্তি কিছু খেলোয়াড়ের, যেমন রোনাল্ডো, মেসি, নেইমার সহ এই কিছু খেলোয়াড়ের এবারে শেষ বিশ্বকাপ। তো যতই পচান, যত কিছু করেন না কেন, আগামী বিশ্বকাপে কিন্তু আমরা তাদেরকে মিস করতে যাচ্ছি, তাই অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল সবার জন্য। যাই হোক, আমি আবারও একটু পরে ব্যাক করব নতুন কোনো আপডেট নিয়ে, দেখা যাক কোনো গোল দিতে পারে কিনা জর্দান। আমি চাচ্ছি একটা গোল দেখ, কারণ অ্যাটলিস্ট একটা গোল তো দেওয়া উচিত, তাই না? সো একটা গোল দেখ, তো দেখা যাক কি হয়। ওকে, তা আমি এখন একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, কারণ খেলোয়াড়রাও কিন্তু একটু ব্রেক নিয়েছে, সো ওরাও একটু ব্রেক নেক, আমি একটু ব্রেক নেক, দেন আমরা একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

আলিজা ফারের ঝুম গানটি শুনছিলাম, সেই গানটি আমি আবারও শুনবো। মন খারাপ করবেন না যে গানটি কেন আমি অফ করে দিলাম, ভাবতেই পারেন, কিন্তু গানটি আমি অফ করিনি। জাস্ট আমি মাঝখানে একটু কথা বলতে চলে এসেছি, কারণ যেহেতু আর্জেন্টিনা এবং জর্ডানের ম্যাচ চলছে, খুবই গরম গরম সিচুয়েশন, তো বেশি বেশি কথা বলবো না, মাঝে মাঝে এসে খালি একটু মানে কি বলবো প্রেজেন্ট টিচার দিয়ে যাবো। ওকে, সো এখন যেহেতু ব্রেক চলছে, সো ওরা কিন্তু একটা ব্রেক নিয়েছে এবং লাইক একটা মেবি 15 মিনিট বা 10 মিনিট একটা ব্রেক থাকবে। সো এর মধ্যে আমি ভাবলাম যে একটু গল্প করে আসি আপনাদের সাথে এবং একটা মজার বিষয় শেয়ার করে যাই। সে বিষয়টা হচ্ছে যে আর্জেন্টিনা দলের ফাকুন্দো মেদিনা নামের একজন ডিফেন্ডার খেলে, সেই ডিফেন্ডার মানে মেদিনা, যেহেতু আমাদের লিওনেল মেসি কিন্তু আর্জেন্টিনা ফুটবল টিমের একজন ক্যাপ্টেন, কিন্তু তার কিন্তু এই বছরই বিশ্বকাপ, শেষ বিশ্বকাপ বলা যায়। তো সেই হিসেবে সেই ব্যাপারটাকে ডেডিকেট করে এই মেদিনা কে লিখেছেন জানেন? মেদিনা লিখেছেন, অধিনায়কের বিদায় রাঙাতে আমরা মাঠে সব কিছু উজাড় করে দেব, তার জন্য আমাদের জীবনপণ লড়াই করতে হবে। ও মাই গড, মানে কতটুকু রেসপেক্ট এবং ভালোবাসা এবং কতটুকু কি বলবো মানে কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস যেটাকে বলে, যে অধিনায়কের জন্য। কারণ দেখেন নর্মালি যেটা হয় যে একটা টিমের মধ্যে কিন্তু জেলাসি থাকাটা অনেক খুব একটা কমন বিষয়, যে আচ্ছা সবাই শুধু মেসি মেসি কেন করে, আমাদেরকে কেন, আমাদের নাম তো বলাই হয় না। এই ব্যাপারটা কিন্তু আর্জেন্টিনা ফুটবল টিমের মধ্যে একদমই দেখা যায় না। সবাই কিন্তু মেসিকে অনেক বেশি ভালোবাসে এবং মেসি কিন্তু অনেক বছরের দীর্ঘ স্ট্রাগলের পর এবং দীর্ঘ চেষ্টার পর তার একটা টিম ক্রিয়েট করতে পেরেছে, যে টিমটা তাকে শুধু অধিনায়কই মানে না, তাকে ভালোবাসে, তাকে শ্রদ্ধা করে, তাকে সম্মান করে এবং তার জন্য সবকিছু উজাড় করে দিতেও রাজি আছে। সো এমন একটা টিম পাওয়া কিন্তু আসলেই ভাগ্যের ব্যাপার। একটা কথা আছে না যে দশে মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা টিমের জন্য এই প্রবাদ বাক্যটি একদম পারফেক্টলি যায়। সো এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা আমাকে জানিয়ে দিন। আমি তানহা আছি, মর্নিং মাইক নিয়ে থাকবো 11টা পর্যন্ত, আর প্রতি রবি থেকে বুধবার আমি থাকি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। আশা করি আপনারা সবাই জয়েন হয়ে গেছেন এবং আমার গল্প শুনতে আপনাদের ভালো লাগছে, যদিও খেলার মাঝে মাঝে বিরক্ত করছি হয়তোবা, কিন্তু তারপরও আমি কিন্তু খুব ভালো এবং মজার মজার ইনফরমেশন শেয়ার করছি। সো সেগুলো শুনতে হলেও কিন্তু আমাকে একটু শুনতেই পারেন, তাই না? এবং খেলার আপডেটও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সো চলুন এখন আবারও একটা ব্রেক নিব এবং ব্রেক থেকে ফিরবো একটু পরে, এবং আপনাদের সেই ঝুম গানটি আমি প্লে করে দিচ্ছি। সো গানটি শুনতে থাকুন এবং ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড। এবং আমার গল্প শুনতে

0: যোগ করেন।
1: স্যার, যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
3: মুকুল টি স্টল,
4: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: Virgin Taka FM 90.4.
1: Morning Mike. সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। আর্জেন্টিনা এবং জর্দানের একটা হাড্ডাহাড্ডি লড়াই বলা যায়, একটা ম্যাচ চলছে, সেই ম্যাচ বর্তমান আপডেট সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাচ্ছি। বর্তমানে কিন্তু 65:42 চলছে লাইভ এবং জর্ডান কিন্তু অলরেডি একটা গোল দিয়ে দিয়েছে, সেটা 55 মিনিটে। আমি বলছিলাম একটু আগেই যে জর্ডান যদি একটা গোল দিতে পারে তাহলে আমি অনেক হ্যাপি হব, কারণ এটা নর্মাল না, দেওয়াটা কিন্তু উচিত, তাই না? একদম জিরোতে হলে আসলে কি খেলার মজা বা খেলা দেখার কিন্তু মজাটা থাকে না। বাই দ্য ওয়ে, জর্ডানের এম আল তামারি গোলটি দিয়েছেন 55 মিনিটের সময় এবং দেখা যাক যে আর কোনো গোল দিতে পারে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে আজকের খেলা কিন্তু ড্র হওয়ার সম্ভাবনা আছে, যদি ড্র না হয় তাহলে আমি ধরে নিচ্ছি যে আর্জেন্টিনা আরো একটি গোল দিতে পারে। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত এবং আপনারা কি মানে কি মনে হচ্ছে, কি প্রেডিকশন, সেটা কিন্তু চাইলে আমাকে এখনই SMS এবং মেসেজ করে জানিয়ে দিতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা আমার পোস্টে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো চলুন এখন আবারও একটু গানে চলে যাই এবং আমি আবারও খেলার আপডেট নিয়ে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: You're listening to Tarka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছে
5: কই?
4: ঢাকা FM টিউন করেন,
5: তারপর
4: পাবেন
5: কি
4: শান্তি।
6: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সরে সরে।
7: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনি সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। তো চলুন আবারও আমি আমার মর্নিং মাইকের শোতে চলে যাই। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। এবং একটু আজকে যেহেতু আর্জেন্টিনা এবং জর্ডানের খেলা চলছে এবং সেই খেলার আপডেট নিয়ে কিন্তু আমি আবারও চলে এসেছি। এবং এই মাত্র যে সুন্দর একটা গান শুনছিলাম, আমার সত্যি কথা গানটা শুনতে খুব বেশি ভালো লাগছিল এবং আমি কিন্তু চুপচাপ শুনছিলাম। যাই হোক, খেলা কিন্তু প্রায় শেষ, মানে 90 মিনিট কিন্তু শেষ হয়ে গেছে, তারপর এক্সট্রা কিন্তু 5 মিনিট দেওয়া হয়েছে। সো এখন 91 মিনিট চলছে, কিন্তু এর মধ্যে যেই একটা ঘটনা ঘটে গেল, আমি কিন্তু একটু আগেই বলছিলাম যে যদি খেলা ড্র না হয় তাহলে আর্জেন্টিনা আই থিঙ্ক আরেকটা গোল দিবে। আমার মনে হয় আমার না 32টা দাঁত আছে, না হলে আমি যা যা বলছি তাই তাই কিন্তু আজকে হচ্ছে। সো যারা যারা আমাকে শুনছেন প্রথম থেকে তারা কিন্তু বুঝতে পারবেন যে আমি কিন্তু যাই বলছি তাই কিন্তু হচ্ছে, তাই না? তো আরও একটা আমি গেস করতে চাই এবং এটা প্রেডিক্ট করতে চাই যে আজকে যদি গোল দিতে হয় তাহলে জর্ডান আরেকটা গোল দিতে পারে, আর যদি জর্ডান গোল দিতে না পারে তাহলে খেলা এখানেই শেষ হবে, মানে আর্জেন্টিনা 3টা গোলে জিতে যাবে আজকের ম্যাচও। আমার কাছে এটাই মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়। এবং তার থেকেও মজার খবর, সেটা হচ্ছে হাফ মিনিটের পর কিন্তু লিওনেল মেসিকে নামানো হয়েছে এবং নেমেই কিন্তু তিনি যেই খেলা দেখিয়েছেন, মানে 80 মিনিটের মাথায় কিন্তু লিওনেল মেসি গোল দিয়ে দিয়েছেন। সো যারা আর্জেন্টিনা ভক্ত তাদের জন্য তো আসলে এবার এই বছরের বিশ্বকাপটা আসলে ঈদের মতো মনে হচ্ছে, তাই না? সো যাই হোক, অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকটা দলের জন্য এবং আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনা অলরেডি কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে গেছেন এবং সেকেন্ড রাউন্ডে ধারণা করা হচ্ছে যে প্রথম ম্যাচটি হবে কেপ ভার্দের সাথে। এবং আপনি কি জানেন কেপ ভার্দের গোলরক্ষক আর্জেন্টিনার মেসির কিন্তু অনেক বড় একজন ভক্ত এবং সে বিশ্বাসই করতে পারছে না সে মেসির বিপক্ষে খেলবেন। তো দেখা যাক খেলা কেমন হয় এবং কি হয় খেলায়, তাই না? তো চলুন এখন আবারও একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, মানে পরের ঘন্টায়। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই হোপ এই সার্ভিসটি আপনাদের ভালো লাগবে এবং এই সার্ভিসটি আপনার

থেকে এগারোটা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহাত থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও থাকবো সকাল এগারোটা পর্যন্ত। আজ কিন্তু আর্জেন্টিনা এবং জর্দানের ম্যাচ ছিল, সেই ম্যাচ কিন্তু সকাল আটটা থেকে শুরু হয়ে গেছিল এবং আমি কিন্তু একদম টানা আপডেট দিয়েছি আপনাদেরকে। তো লাস্ট যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে যে খেলা 90 মিনিট প্লাস যে 5 মিনিট এক্সট্রা দেওয়া হয়েছিল সেই সময়টা কিন্তু শেষ হয়েছে এবং ফাইনাল রেজাল্ট হচ্ছে যে আর্জেন্টিনা এবং জর্দানের মধ্যে 3-1 গোলে আর্জেন্টিনা জিতে গেছেন। তো এটা তো খুব কমন একটা বিষয় আসলে আর্জেন্টিনার ফ্যানদের জন্য বা ভক্তদের জন্য বা আর্জেন্টিনার প্লেয়ারদের জন্য, কারণ তারা কিন্তু এবার মাঠে নামছে মেসিকে যেভাবেই হোক বিশ্বকাপ এনে দিবে সেই একটা দৃঢ় প্রতিজ্ঞায়। তো যাই হোক, জর্দানের জন্য শুভকামনা রইল। আসলে কি বলবো, সে কিন্তু প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে গেছেন অলরেডি, তো এই ম্যাচটা জিতলে হয়তো বা সে দ্বিতীয় রাউন্ডের জন্য সিলেক্ট হতো, কিন্তু যেহেতু এই ম্যাচও হেরে গেছেন সো সে কিন্তু অলরেডি বাদ পড়ে গেছেন। তো জর্দানের জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করছে এবং তাদের জন্য দোয়া রইল এবং তাদের জন্য শুভকামনা রইল আগামী বিশ্বকাপে বা আগামী যে কোনো ম্যাচে বা আগামী পরবর্তী যে কোনো কাপে, কোপা আমেরিকা কাপ আছে সেখানে সে অবশ্যই ভালো করবে। তো যাই হোক, সবকিছু মিলিয়েই আসলে খেলা এবং সবকিছু মিলিয়েই জীবন, কারণ জীবনে যুদ্ধে যেমন কেউ একজন জিতে যায় কেউ একজন হেরে যায়, ঠিক তেমনি বিশ্বকাপের মাঠেও কিন্তু একজন জিতবে একজন হারবে, এটাই নিয়ম খেলার। খেলার নিয়ম বা প্রতিযোগিতার নিয়মই কিন্তু এটা যে একজন জিতবে একজন হারবে। সো এটা নিয়ে আসলে মন খারাপ করে বা বেশিক্ষণ এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই আমার কাছে মনে হয়। যাই হোক, আপনাদের কি মত এই ব্যাপারে? এবং আজকে কিন্তু পর্তুগালের খেলাও আছে, তো সেই ব্যাপারেও কিন্তু আপডেট থাকবে, অনেক মজার আড্ডা থাকবে, গল্প থাকবে। তো চলুন আমরা এখন আবারও একটা ব্রেক নিব, গান শুনবো মন পাগলা। আমার পোস্টে এখন যে একটু বেশি বেশি কমেন্ট করে দেন, এতক্ষণ তো খেলা দেখেছেন, এখন অ্যাটলিস্ট আমার পোস্টে একটু কমেন্ট করেন তাই না, এবং আমাকে মেসেজ করতে থাকুন, আমি আপনাদের মেসেজ কমেন্টগুলো পড়বো। এখন গান শুনবো মন পাগলা শুভর, গানটি শুনতে শুনতে এবং একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সেকেন্ড সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। সো আজকেও আছে 11টা পর্যন্ত, এবং আর্জেন্টিনা জর্দান ম্যাচ নিয়ে খুব একটা ফাটাফাটি শো কিন্তু আজকে করে ফেলেছে এবং লাইভ আপডেট কিন্তু দিয়েছে। এরপর আমাদের আরো অনেক ম্যাচ আছে। আগামীকাল থেকে শুরু হবে তৃতীয় রাউন্ডের খেলাগুলো, মানে গ্রুপ স্টেজের খেলাগুলো হওয়ার পরে সেখান থেকে কিছু টিম সিলেক্ট হয়ে সেকেন্ড রাউন্ডে যায় এবং সেখান থেকে কোয়ার্টার ফাইনাল এন্ড তারপর সেমিফাইনাল এন্ড দেন ফাইনাল হয়। সো আমরা একটু যদি এক নজরে আর্জেন্টিনার ম্যাচ যেহেতু হলো গতকাল, কিন্তু পর্তুগাল এবং কলম্বিয়ার ম্যাচে পর্তুগাল কলম্বিয়া দুই দলই 0-0 গোলে ড্র করেছিলেন এবং ব্রাজিল গত ম্যাচে জিতেছিল এবং আগামীকাল কিন্তু তাদের দ্বিতীয় পর্বের খেলা শুরু হচ্ছে। সো দ্বিতীয় স্টেজে ব্রাজিল প্রথম যেই দলের সম্মুখীন হতে যাচ্ছেন সেটা হচ্ছে জাপান। রাত 11টা বাজে খেলা হবে। এখন আমরা যেই সম্পর্কে জানবো যে আর্জেন্টিনার এই দ্বিতীয় রাউন্ডের কোন কোন দল প্রতিপক্ষ থাকতে পারে। রাউন্ড অফ 32-এ প্রথম যে দলটি প্রতিপক্ষ থাকবে সেটি হচ্ছে কেপ ভার্দে। বিশ্বকাপের সব থেকে ছোট দল হিসেবে খ্যাতি পেয়েছেন এই দল এবং এই দলের সম্পর্কে কিন্তু আলোচনা সমালোচনা এবং অনেক বেশি সুনাম আমরা শুনতে পাচ্ছি। এবং তার থেকেও মজার খবর হচ্ছে কেপ ভার্দের জার্সি কিন্তু মেড ইন বাংলাদেশ, মানে লাইক জার্সির পিছনে যে ট্যাগলাইন থাকে সেই ট্যাগলাইনে কিন্তু মেড ইন বাংলাদেশ আছে। এবং কেপ ভার্দের গোলকিপার যিনি, তিনি কিন্তু মেসির অনেক বড় একজন ফ্যান। তো দেখা যাক, মানে যাকে গুরু হিসেবে মানছে, যাকে যার অনেক বড় ফ্যান, তার বিপক্ষে খেলতে নেমে সে কেমন খেলে এটাও কিন্তু একটা বড় পরীক্ষা, তাই না? তারপর রাউন্ড অফ 16-তে অস্ট্রেলিয়া অথবা মিশর যে কোনো একটি দল আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারে। এটা আসলে সিলেক্ট হবে রাউন্ড অফ 32-এর পর। যাই হোক, কোয়ার্টার ফাইনালে থাকতে পারে পর্তুগাল এবং অথবা কলম্বিয়া, পর্তুগাল অথবা কলম্বিয়ার মধ্যে যে কোনো একটি টিম থাকতে পারে। এবং সেমি ফাইনালে ধারণা করা হচ্ছে 36 বছর পর ব্রাজিলের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা। এছাড়াও ইংল্যান্ডের হওয়ারও সম্ভাবনা আছে এবং ফাইনালে স্পেন অথবা ফ্রান্স ফাইনাল খেলবে এমন একটা মানে রুমার বা এমন একটা কিন্তু প্রেডিকশন অলরেডি চলছে বড় বড় বিশেষজ্ঞদের ভিতরে। যাই হোক, আপনার কি মতামত এই ব্যাপারে আমাদের জানিয়ে দিন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। তো চলুন এখন আবার একটা ব্রেক নিয়ে আসি। সুন্দর একটা গান শুনছিলাম, এখন আবার একটা গানে যাবো টুট গায়া। গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন্ড।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: Morning, Mike.
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, এখন চলে যাব। আশা করি আজকের প্রোগ্রাম আপনাদের ভালো লেগেছে, আমার গল্প আড্ডা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, ফিডব্যাক দিতে পারেন বা মতামত জানাতে পারেন, বা আমাকে কেমন লাগছে শুনতে সেটাও জানাতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilove। তো চলুন আমি এখন চলে যাব। তবে যাওয়ার আগে বলে যাই, আগামী কালকেও কিন্তু ঠিক 8টা বাজে আমি চলে আসবো। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং ম্যাক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আগামীকাল ঠিক সময় মতো আবার কথা হবে, আড্ডা হবে, অনেক মজার মজার স্টোরি গল্প শেয়ার হবে। তো চলুন এখন বিদায় নেই গান শুনতে শুনতে, এবং একটা ব্রেক ব্রেক তো না, মানে আমি চলে যাচ্ছি। সো গান শুনবো আরো অনেক সুন্দর সুন্দর, এবং গান শুনতে শুনতে বিদায় নিব। আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে এবং থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: ঢাকা FM 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: destination, এক স্টেশন।
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব, অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Taka FM 90.4
1: সারা দেশে
3: সবার সাথে।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: ルボックル、
1: シャックルボックル、
0: シャックルボックルバッチって。
2: আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাতে চাচ্ছি ঢাকা এফএম 90.4 এ আপনার বন্ধু সিফাত হাজির হয়ে গেছে। গেছে এরকম একটা দিনে খেলাধুলার দেখা, আপনি দেখছেন নি খেলা জোকা, এইগুলির কথাবার্তা হইব আজকে, ঠিক আছে? আজকে কি হইলো, সামনে কি হইবার যেতেছে, যত কথাবার্তা আছে দিলে, যত মনে করেন আর কি রোগ আছে সব পাঠায় দিবার পারেন আমার কাছে 01841904904 এই নম্বরটাতে SMS বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, অথবা চাইলে আপনি ফেসবুকে আমাকে কিন্তু আপনার মানে কমেন্ট আকারে আপনার কথাবার্তাটি লিখবার পারেন। ফেসবুকে একটা পোস্ট দেওয়া হয়েছে, ওই জায়গার মধ্যে দেখবেন আপনার স্মৃতি মনে পড়ে যাবে, আমরা পাড়া মহল্লার ভিতরে যখন ফুটবল খেলতাম একদল আরেক দল লোকের, ছোট ছোট পোলাপান ঝর্ণা ছিলাম আর কি, বড় হয়ে খেলতাম অবশ্য। যোগ আঞ্জের লোকের কথা আপনার এরকম স্মৃতি থাকলে, কথা থাকলে আলবত পাঠিয়ে দিবেন আমাকে। ফেসবুকের ঠিকানা রয়েছে facebook.com/ilovedhakafm। ইতিমধ্যে আমার লোক অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছেন, সফটওয়্যারে অনেক অনেক শুক্রিয়া যারা যারা আমার লোকের জয়েন করছেন এখন ঢাকা এফএম 90.4। আমরা সালিহুটা দেখবার পারতেছি, লিখছে বৃষ্টি ভেজা দুপুরে যুক্ত হলাম বদরগঞ্জ কি বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো, একদম ফাটাফাটি, আজ একটা না দুই ঘন্টা বৃষ্টি হলো, বেশ ঠান্ডা লাগছে। ওকে ঠান্ডা লাগছে এখন, আজ আমার জ্বর নাই, যাক মাসাল্লাহ। যা আপনার বৃষ্টি চাই, আমাকে এখানে তো বৃষ্টি হয়নি কেহনো, বুঝলাম না কাহিনী কি। আচ্ছা নিশি আমগুলোকে যুক্ত হয়েছে রংপুর থেকে, নিশি স্বাগত জানাইতেছি আপনাদের, আরো যে যে বন্ধুরা আছে সফটওয়্যারে স্বাগত জানাইতেছি। কথাবার্তা বাচ্চি তো ইতি থাকবো অঙ্গ তো এই বৃষ্টির। আচ্ছা সালিউর, আপনি কি ফুটবল খেলতেন আগে, বা খেলছেন কখনো, বা খেলেন এখন, বা এরকম যেই বন্ধুরা আছেন আলবত লিখবার পারেন। না না আমি খেলবো না, মানে আমি এমনি জানেন রাখবো যে খালি পাগল আমি একাই আছিলাম নাকি আর কি, এরকম বিষয়টা না যে আমার খেলতে হইবে। আচ্ছা এই জায়গায় আছে আমগো বন্ধু অনন্য ঐসি, হ্যালো, আর্জেন্টিনা তো জিতে গেছে, তো জিতবই তো মাশাআল্লাহ, জিতে গেছে, খুবই ভালোভাবে জিতছে। আর সবচেয়ে বড় কথা হলো গিয়া যে আর্জেন্টিনার পুরা যে স্কোয়াডটা, বা ইউজুয়ালি আমরা যাকো দেখি মাঠের ভিতরে বড় বড় ম্যাচগুলোর ভিতরে, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামই আছিল না, মানে নতুন প্লেয়ার যারা, এরা খেলে বিভিন্ন ক্লাবে খেলে, বাট ন্যাশনাল টিমের হয়ে আমার মনে হয় ওয়ার্ল্ড কাপের মধ্যে অনেকেই প্রথম ইনাম ছিল এই জায়গার মধ্যে, তো আবার সেরকম পারফরমেন্সও করছে। তারপর তো লাস্টের দিকে বসে আবার নামলো, নেমে একটা গোল হয়ে গেল, চাইছিল আরও দিত, পরে করলো যে থাক বাদ দিই, তিনটা হয়ে গেছে আর কি। এখন যেটা লোক ওই লোক গোলের সংখ্যা তেলে, আচ্ছা যাক এটা আটটা হয়ে গেছে, আটটা থেকে একটা গেছে, ওইটা বাদ দিলে থাকে সাত, আবার সাত হয়ে পড়ছে। ওকে এই জায়গায় লোকে, আচ্ছা একটা কথা কই তোমার, একটা কথা কইবেন কি লিখা, পাঁচটা পর্যন্ত আছে দুনিয়ার কথা, কোন যত কথা আছে দিলের ভিতরে পাঠিয়ে দেন, একটা কথা আমার লিখবেন, বাকি কথা কি করবেন জমায় থইবেন দিলের ভিতরে। আচ্ছা এই জায়গার মধ্যে আরো ক্যাটাগরি আছে, বাবারে এর তো পুরো ভাষা লাইতেছে আমার SMS করতে করতে। ফারুক আমগুলোকে জয়েন করছে, আরো আছে ভাইয়া আমি রংপুর থেকে ইমন, ইমন স্বাগত জানাইতেছি আপনারে বন্ধু, আছেন কি বোন এই জায়গা আছে। হাই সিবত ভাই, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আই এম ফাইন ম্যান, হোয়াট ইজ ইউর নেম, কার নাম নাই কাহের, ওকে নামটা পাঠায়েন সুন্দর গিরা। হাই ভাইয়া কেমন আছেন, রংপুর থেকে সুবাহ, আজ একদম ঠিক টাইমে আছি, সেরকম ওয়েলকাম। আজকে খেলা দেখছিলেন আপনি, কোন দলের সাপোর্ট করেন? আচ্ছা এই জায়গার মধ্যে আরো যে যে বন্ধুরা চাচা বন্ধুরা থাকেন, আছি তো বিকেল পাঁচটা পর্যন্ত বাচ্চির তো ওইবই, আর যে বন্ধুরা এনকালে হুনতে আছেন লিখতে আছেন, হ্যাঁ গান তুই বড় বেইমান রে বন্ধু, আচ্ছা গানটা হুনতে থাকেন আর লগে থাকেন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মিউজিক করছে লোকাম মুজা, আপনি শুনতেছেন বন্ধু ঢাকা এফ এম 90.4 জেনে সিফাত আছি। রবিবারের বিশেষ চক্কর বক্কর বা চিতলে ফুরফুরা মনে আমরা সপ্তাহে যারা যারা আজকে খেলা দেখছে আর্জেন্টিনা ভার্সেস জর্দান, এবং অলরেডি কিন্তু খেলা শুরু হয়ে গেছে, মানে এই যে 32 এর খেলা, মানে সেরা 32 এটা কিন্তু আমরা ব্রাজিল আর কি মুখোমুখি হইব জাপানের। এখন থেকে আরো খেলাগুলো আরো স্ট্রং হইতে থাকবো, তো দেখা যাক কি হয়। এটাই তো মজা আসলে, কিন্তু দেখেন আপনি কেপ ভার্দে ওরা কিন্তু অলরেডি একটা মানে অঘটন ঘটায় ফেলেছে, একেবারে নতুন আয়া হেরা যে খেলা দেখাইলো অসাধারণ। অবশ্য নেক্সট ম্যাচ পড়ছে লোকে ইয়ের লোকে আর্জেন্টিনার লোকে, দেখা যাক কি হয়। এই জায়গার মধ্যে আসলে স্ট্রং উইক কোন দলরে কওয়ার কোনো চান্স নেই, কারণ প্রতিটা দলই নিজের যোগ্যতা অনুযায়ী কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপে চান্স পাইছে। তো যারা যারা ইতিমধ্যে আমার লোকে যুক্ত হয়েছেন, খালি প্লেয়ারের কথা কই লইব, আমগো যে কত প্লেয়াররা আছে এই জায়গায়, আমগো বন্ধু বান্ধব হ্যাঁ কথা কইতে হইব না। আচ্ছা যাই হোক, এই জায়গায় যারা আছে কারা এরা? ও আচ্ছা বন্ধুরাই আমার, ওকে। একজন লিখছে হাই হ্যালো, একজন লিখছে কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আসসালাম আলাইকুম। আমি ভাই আমার কাছে কিছু ভালো কি গল্প আছে, আচ্ছা আমার নিজের সাথে ঘটে যাওয়া এবং এই পরিচিত অনেকেই আছে তাদের সাথে ঘটে যাওয়া, আইবেন ভালোবাসার বাংলাদেশে আইবেন। যদি ভূতের গল্প হয় তাহলে আমার নিজের সাথে আইবেন, যদি ঘোরাফেরার গল্প হয় তাহলে আমগো লেটস গোতে আইবেন। মানে আউনের কোনো শেষ নাই, আউনের লেগে আপনার লেগে সদর দরজা খোলা রাখছেন, কিছু লোক আপনার আইলে হয় আতে মিষ্টি স্টিল এলোনেট আমি খাইলাম, আপনি বাকি সবকিছু গুরু, তারপর হাসিব, তারপর রনি, ওরা দেখবো আর কি। আচ্ছা আশা করি ভালো আছেন। আমি আর যে হতে চাচ্ছি আমার সহযোগী করার অনুরোধ কি, আমাকে সহযোগিতা করার অনুরোধ চাচ্ছি। সবার প্রথমে আপনার নিজের নিজে সহযোগিতা করতে হইব, এটা লোকে আপনার অনেক আপডেটেড থাকতে হইব, পড়াশোনা করেন ঠিকঠাক মতো, আমি করছি অনেক বেশি ভালো করেন, এবং তারপর বিভিন্ন জায়গায় আপনি অ্যাপ্লাই করেন, দেখেন কোনো জায়গার থেকে আপনার এই তো একটা সহযোগিতা আপনারা করলাম আর কি, ইনফরমেশন দিয়ে আমরা এই ইনফরমেশনও পাইনি। আচ্ছা সিফাত ভাই আয়া পড়ছি দিল দিয়া খুশ হইতে, আহা জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা ফ্যামিলি লগে আছি থাকুমপুর আছে, আমি ইন্টারন্যাশনাল বন্ধু স্বাগত জানাই দিয়েছি। বন্ধু আপনার আছেন কেমন, সলিল দিল ভালো? আচ্ছা আরেকজন বন্ধু সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। এই জায়গায় আছে হলো গিয়া আরেক বন্ধু স্টিকার পাঠিয়েছে, কিন্তু স্টিকার কি আইছে না এনে কেমন আবার পাঠান সুন্দর করে। শিবু ভাই জানো তুমি না অনেক কিউট, যা দুষ্টু সনম দেয়ালায় ইস যদি একবার। আচ্ছা এটা লোকে আছে কি জানি গাল ধরে যে কুগলি উগলি ওয়াস এমন ছিল না এটা, ওকে সুন্দর সুন্দর আইডিয়া আপনার। যাক এদিকে আরো যারা যারা আছে আমগো বন্ধু, আমগো ফেসবুকের মধ্যে দেখবো পারতে, জুবাইদা জুই আমগো লোকে যুক্ত হয়েছে, হ্যালো সিফাত ভাই আগো, আমি জুবাইদা জুই রাজশাহী থেকে, কেমন আছো গো সিফাত ভাই? আছি বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাকে খুব মিস করি গো, বাট শোনার সময় হয় না গো। এটা একটা মিস করলে আবার শোনার সময় হইব না, কেলিকা কলেজ শেষ করে এত ক্লান্ত লাগে কিছু করতে ইচ্ছা করে না। হ্যাঁ কলেজের পরেই তো আপনি স্টামিনা বাড়াইতে হবে না, কলেজের পরেই আপনি আবার শোনা শুরু করবেন, আমি তো কই লৌড়ায় লৌড়ায় শুনবেন আপনি, তাহলে আরো জিনিসটা আপনার স্টামিনা বাড়বো। জুবাইদা জুইয়ের পরের থেকে আপনার আমরা চাই নিয়মিত। মাহফুজ রহমান পরশ, হাই সিফাত ভাই কেমন আছো, চক্কর বক্কর বাতচিতে যুক্ত হলাম জিম ফ্রম রংপুর, জিম স্বাগত জানাইতেছি বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি। আনোয়ার হোসেন আয়ান, বিশ্বকাপ ফুটবল কিন্তু জমে গেছে একেবারে জৈমা ক্ষীর ফাটাফাটি, আমি তো মাঝে মাঝে রাইতে খাই ক্ষীর এ বাই করে আর কি, কারণ রাইতে খেলা পরে। ওকে মুজাহিদুল ইসলাম কেমন আছেন, আমি রংপুর থেকে, রংপুর থেকে বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? রিয়া আছে, জয়েন হয়ে গেলাম ভাইয়ার সাথে, স্বাগত রিয়া। জিয়াবুল হক আছে, সিফাত ভাই আয়া পড়ছি দিল দিয়া খুশ হইতে, এটা আমগো জুয়েল লিখছিল হোয়াটসঅ্যাপেও। আয়ান যুক্ত হয়েছে, শুরুতেই জয়েন করছে আমলোকে যুক্ত হয়েছে, আমগো যে প্রতিদিন আমগো যে বন্ধু একেবারে প্রথমে যুক্ত হয় আমগো অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, সুবোধপুর, সুবোধপুর বন্ধু আছেন কেমন? ওই জায়গায় বৃষ্টি উষ্টি আছে আমগোহেনে বলে, রংপুরে বৃষ্টি হইলো আর কত জায়গায় বৃষ্টি হয়ে যেতে সে আমগোহেনে তো খবরই নেকা। আচ্ছা এদিকে যাও গা অ্যাঞ্জেটের লোকের কথা আমি একটু দেখি আপনাকে এস এম এস এ কোন বন্ধুরা আছেন আমার লোকে, এস এম এস অনেক অনেক কোটি কোটি বন্ধু, তো অনেক বন্ধুরা চিন্তা করছিল এস এম এস বুঝে আর পড়বো না, কিন্তু আয় পড়ছি কিন্তু দেখছেন। আয় ভাই কেমন আছো, রংপুর থেকে সুবা একদম ঠিক টাইম আছে, এটা আমরা পড়ছিলাম। সুবু ভাইয়া আমি সুখী ঢাকা কাঞ্চন থেকে, এত সুখী কেমনে আপনি এত রোদের মধ্যে, এটা আমার বুঝান, আমি সব আছে খুশি আছে সুখী আছে দুঃখী নামে কেউ পাইনি কিন্তু সবার মনেই দুঃখ আছে। ও হো হো হো তালি রে সুক্রিয়া। আচ্ছা সীমান্ত আছে রংপুর থেকে, হাউ আর ইউ, আই এম ফাইন ম্যান, ভাইয়া কেমন আছেন? আমি নুসাইবা ভাইয়া, চিটাংয়েও বৃষ্টি হয়েছে। আচ্ছা ভাইয়া আপনাকে তিন দিন অনেক মিস করেছি, তিন দিন ঠিক আছে, হ্যাঁ তিন দিন আমিও মিস করছি অনেক, আর বৃষ্টি যেহেতু সব জায়গায় হয়েছে আমগোহেনে হয়তো বা হইব, কারণ অন্যান্য সময় তো ঢাকায় বৃষ্টি হয় রংপুরে বৃষ্টি হয় না চট্টগ্রামে হয় না, এবার চট্টগ্রামে রংপুর হয়েছে আমগোটাকে হইব কি মনে হয় আপনার? তো এনে মানে ওরম হয়ে গেছে বিষয়টা, বিশ্বকাপ কি আর্জেন্টিনা জিতবো ব্রাজিল জিতবো বৃষ্টি কি হইব, বৃষ্টি লোক আর মিলা জায়গায় যে কথা একই মনে হয় কি ফুটবলের কথা কইতেছে, কি একটা অবস্থা কোন তো, এমন একটা ঝড় বইতেছে ফুটবলের। সুমন তা কি আচ্ছা এই জায়গায় লোকিয়া জীবনে
সবার জীবনে একটা করে খ্যাপাটে টিউবলাইট ঠোঁট কাটা কলিজার বন্ধু প্রয়োজন, প্রয়োজন না বন্ধু, এটা আপনি আশেপাশে খুঁজলে সিওর দেন আপনার গ্রুপে আছে, থাকেই থাকবই। আচ্ছা এই জায়গাতে রংপুর থেকে আঁখি, সিফাত ভাই শুভ দুপুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। আজ সকালে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, আগামীকাল আমার ভাগ্নির জন্মদিন, উইশ করবেন প্লিজ ভাই। ওকে ভাগ্নির লেগে এখন আমি উইশ করে দিই, হ্যাপি বার্থডে টু ইউ রে, ও হ্যাপি বার্থডে টু ইউ রে, হ্যাপি বার্থডে টু ইউ ইউ। ঠিক আছে, সুখে থাকেন। সুখবর সুখবর সুখবর, আর্জেন্টিনা জর্দানকে 3-0 গোলে হারিয়ে 9 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে রাউন্ড অফ 32 নিশ্চিত করলো। ফাইম একটু কারেকশন হইব বন্ধু, 3-0 না, 3-1 গোল হইব। আপনি মনে একটা গোল মিস করে লেছেন, জর্দান একটা দিছিল তো। আচ্ছা আচ্ছা ভাইয়া, তোমার বাড়ি কোথায়? আমি জেনে থাকি ওই জায়গায় আমার বাড়ি, মানে ঢাকাতেই আর কি। আচ্ছা আরো কেটা আছে আমগুলোকে ভাইয়া, ভেঙে দেখো আমায়, কই কই গেল আমায়, জুড়ে দেখো আমি আমায়, তুমি আমারই আমারই রয়েছ, গানটা শুনিয়ে দিন। আপনি কাম করতে পারতেন তো, আরো 2-3 লাইন যদি এমনি করতেন গান তো আপনি গাইলেছিলেন পুরোটা, হুদ হুদে আবার আমারে ছাড়তে কোন কিল লিগে। এই এই শোতে বন্ধু কোনো রিকোয়েস্টে গান প্লে হয় না, ঠিক আছে? এই শো বলতে কি মানে, ওই যে অন্য আবার যে দুইটা শো আছে ওই শো দুইটার ভিতরেও কিন্তু প্লে হয় না, কারণ আপনাকে রিকোয়েস্ট নিয়েই আমাকে প্লে লিস্ট সাজানো থাকে। আচ্ছা সালিউল লিখছে, হ্যাঁ ভাই স্কুল লাইফে বল খেলতাম, পলিথিনের ব্যাগে ঘাস ঢুকায় বল বানায় বল খেলা প্র্যাকটিস করতাম, বাহ ওই দিনগুলো মাঝে মাঝে মনে পড়ে যায়। ওইটা যদি কন্টিনিউ করতেন আজকে আমি দেখতাম হয়তো বা ওয়ার্ল্ড কাপে আমাকে সালিহুর খেলতেছে, আমাকে ভালো লাগতো। কি করলেন আপনারা জিন্দগিতে বুঝলাম না, হ্যান করবেন আমার কথা, আমি তো এনে কথা করলে ব্যস্ত আছিলাম। আচ্ছা এটা লিখছে, দূর ভাইয়া এটা কোনো কথা হইলো, সেই এক বছর থেকে তোমাকে কল্পনায় দেখতাম, আমার থেকে একটু উপরে কি? আচ্ছা ওকে, কিন্তু কালকে প্রথমবার তোমাকে ইউটিউব চ্যানেলে দেখে তো অবাক হয়ে গেলাম, একদম বড় মানের শিল্পী, কিন্তু কল্পনায় যেমন দেখতাম তার তো সরাতে পারছি না, কি করবো কিভাবে সর, রাখেন না কল্পনা, আমি কি টাকা চাইছি যে আমার লোক কল্পনা করছেন কে লেগে আপনি পার ঘন্টার লেগে টাকা দেন? চাইছি আমি আপনার কল্পনার মতো থাকুক, আবার কইছে আমি বলে বড় মানের শিল্পী, এটা তো আমি জানি না, আমি আসলে আমার মতো গায়ে যে আপনার মন বড় এর লেগে আসলে আপনার ওইভাবে চিন্তা করেন, আর আপনার যে কল্পনার মধ্যে আছে কল্পনাটা কি বেশি ভালো আছিল নাকি আমি কল্পনার চেয়ে বেশি খারাপ, কোনটা জানায়েন তো, না একটু কষ্ট পাম, অনেকদিন ধরে কষ্ট পাই না। ঠিক আছে আপনার নাম কিন্তু দেন নাকি, আপনার নামটা একটু দিয়েন। আচ্ছা আরো আছে আমগুলো, আচ্ছা অনেক মানুষ আছে, আমরা পড়মু আস্তে আস্তে ধীরে সুস্থ সবই পড়মু, তো থাকেন ঢাকা এফএম 90.4 এর লগে, আরো আরো কথাবার্তা কমু। মাগার কিছু গান হই নাই নাকি, যে গানটা শুনবো হাবি ফিউচারিং টিকে তারেকের অভিমানী প্রেম, সেরকম একটা গান ফ্রেন্ড, শুনতে থাকেন ফিল করেন, ঠিক আছে? আর চিল করেন, কারণ চলতেছে চক্কর বক্কর বাচ্চি, তার আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
3: মুকুল টি স্টল,
4: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4 এ চলতেছে চক্কর বক্কর বাচ্চি রবিবারের বিশেষ শো ঢাকা ইয়া শো, যে জায়গায় আপনারা সপ্তাহে থাকেন আমার লগে আমি অনেক বেশি পরিমাণ আনন্দিত থাকি। এন্ড যেটা লগে কথা ওটা লগে আপনি শুনতাছেন ঢাকা FM 90.4। জেনে সিফাত আপনার লগে আছি, বন্ধুরা লিখছেন অনেক কথাবার্তা। যেমন আমাকে এক বন্ধু ফেসবুকে লিখছিল, আমাকে বন্ধু ইয়াসির আরাফাত, কি অবস্থা সিফাত ভাইয়া? আলহামদুলিল্লাহ, কালকে কৃষি প্র্যাকটিক্যাল করতেছে, তোমার শুনতেছি ভালো লাগতেছে, চালিয়ে যান, আছি পুরোটা সময়। শুক্রিয়া বন্ধু, অনেক অনেক শুক্রিয়া। এই আরাফাত ফাহিম, এটা লোক আবার আরেক বন্ধু আশরাফুল ইসলাম ফাহিম ভাই, ওই দিন আপনাকে অফিসের নিচে আপনারা দেখলাম একটা মেয়েকে নিয়ে টানা কি টানতেছেন, আচ্ছা আর কইতেছেন আজকে আন্না কি কইতেছিলেন ভাই? আচ্ছা আরেকটা লোক ওই দিন একটা কি নারী কেলেঙ্কারের কেস নিয়ে কাজ করছিলাম, হুট করে দেখি সিওয়াত ভাই এক পলাই কেসের আসামে দেখতো একটা আপনার মতো, এদিকে আপনি ছিলেন ভাই। যতটুকু ফাহিম আপনার কথাবার্তা হইনা মনে হইলো যে আপনি নিয়মিত ঘুমাইতেছেন না, পুষ্টিকর খাবারও খাইতেছেন না, হয়তো উল্টা পুল্টা কিছু খাবার খাইতেছেন, যেটা আপনি পড়বেন যেটা আপনি চিন্তা করবেন ওইটাই আপনার মাইন্ডসেটে মনে হইলো, এটাই লোক স্বাভাবিক। এর লেগে আমি আপনার লেগে খালি একটা কথা বলতে পারি বন্ধু ফাহিম, আপনি দ্রুত সুস্থ হয়ে যান, নিয়মিত ঘুম টুম দেন, উল্টা পুল্টা চিন্তা করে লাভ নেই বন্ধু। যেটা আপনার জিন্দগিতে হওয়ার সবসময় পজিটিভ চিন্তা করবেন, দেখবেন জিন্দগি অনেক সুন্দর হয়ে গেছে। আবার অনেকের মধ্যে আবার বন্ধু আপনার সুক্রিয়া অবশ্য আপনার এটা থেকে মনে পড়লো, আবার অনেকের মধ্যে দেখবেন কি যে যেটা করে এটা আরেকজনের দিয়ে বোঝানোর চেষ্টা করে। মনে করেন যে একজনে বিয়া করছে দুইটা, কিন্তু ওইটার ধামাচাপা দেওয়ার লেগে আরেকজন রোগে হয়তো দুইটা বিয়া করছে, সবার নজর দিকে যাবো ঠিক আছে, কিন্তু এগুলো লেম এক্সকিউজ। এনিওয়ে ফাহিম অনেক অনেক সুক্রিয়া বন্ধু, তবে আপনার সুস্থতার লেগে অনেক অনেক দোয়া রইলো, আপনি ঘুমাইতেছেন না বুঝাইতেছে, কারণ একবার দেখলেন আপনি আমার অফিসের নিচে, আমার কথা হলো আপনার কাম কাজটি আমার অফিসের নিচে কি করেন। দ্বিতীয় কথা হলো আপনার মতো মানুষ এইসব কেলেঙ্কারের কেস কে দিচ্ছে, ওই তো স্যাস এ লেগে তো কিছু হইব না, আগে টিচারে সুধরান। যাই হোক, আমার লাগে আছে আইসিফাত, আজকে ইংলিশ এক্সাম হলো ভাই, এত হার্ড যে টাচি করা যায় না, কে টাচি করা যায় না কে লেগে, ওইটা কি মানে গরম মরুভূমির বালু? আচ্ছা 80 আপ হবে বাট 90 প্লাস হবে না, জীবনটা শেষ। তাসনুবা ফ্রম রংপুর, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ বন্ধু। তাসনুবা আপনি আসলে অনেক মনে হয় বেশি ভালো স্টুডেন্ট আর কি, আমরা তো 32 পরে আর এক আর এক নম্বর প্লিজ, আর আপনি 80 প্লাস পাইবেন ইনশাল্লাহ, তো হ্যাপি থাকেন, এটা নিয়ে হ্যাপি থাকেন। পৃথিবীতে সব কিছু তো আর 100% হয় না, আর 100% হলেই যে আপনি অনেক ভালো কিছু বিষয়টা এমন না, অনেক সময় দেখবেন আপনি ওই লাঠির ডরে চাবুকের ভয়ে বাঘও কিন্তু সার্কাসের মধ্যে নাচানাচি করে ঠিক আছে, কিন্তু ওইটা তো আর বাঘের অস্তিত্ব থাকে না। তো আপনি মনে করেন যদি 50 পান, আপনি যদি 60 পান, আমি চামো আলবত আপনি 100-100 পান, কিন্তু যদি আপনি 50-60 পান এবং আপনার ব্রেনের ভিতরে যদি ওইটা থাকে যে আপনি একদম পুরো ব্রেন থেকে লিখছেন ওই জিনিসটা, একদম পুরো ধারণ করে লিখছেন, তাহলে ওইটা আপনার সারা জীবন লাস্টিং করবো, নাহলে উদাও দিয়ে ওই যে খালি মাইন্ডসেটে দেবেন আমি না SSC-তে 100 পেয়েছিলাম, আর ইংলিশে তো আনপসিবল, তখনই মানুষ বুঝে যাবো যে আচ্ছা উদামুখস্তবিদ্যা ছিল। তবে তাসনুবা আপনার লেগে অনেক অনেক মানে শুভকামনা বন্ধু, এই পরীক্ষায় এরকম হয়েছে, সামনেগুলো আরও ভালো হইব, নো প্রবলেম, বেস্ট অফ লাক। সাউদা অনেক কিছু লিখছে, হ্যালো ভাইয়া কি অবস্থা, সবার চলে এলাম আড্ডা দিতে তোমার সাথে। ভাইয়া আমি ফুটবল খেলতে পারতাম না, বাট বড় ভাইদের খেলা দেখতাম, গোল দিলে চিল্লাইতাম, মাঝে মাঝে খেলতে চাইতাম না, পারলে সবাই হাসাহাসি করতো, ওই সব কিছু এনজয় করতাম, ওই দিনগুলো খুব মিস করি, ওইটাই তো আসলে মজা ছিল সবচেয়ে। আচ্ছা ভাইয়া আর্জেন্টিনা তো জিতে গেল, এবার আপনাদের কাছে ট্রিট নেওয়ার পালা, এলে আমরা জিততে চাই না, বারবার মেসেজ আমি করছি যে জিতেন না জিতেন না, এই আয় পড়বো আমার বন্ধুরা কই যা চাই করা খাই লইব না অগমত। আপনি কোন দল করেন, আপনি কোন দলের সাপোর্ট করেন? আচ্ছা আরো লিখছিল, আমি তো আপনার অনেক বড় ফ্যান, আমার মন খারাপ হলো তোমার সং শুনি, ভালো থাকলো তোমার সং শুনি, অনেক অনেক শুকরিয়া বন্ধু সাউদা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গান আমাদের উপহার দেওয়ার জন্য, অনেক শুকরিয়া আপনারে যে আপনি এত মনোযোগ দিয়ে আমার গান হুননের লেগা, এবং এই যে এত সুন্দরভাবে উৎসাহ দেওয়ানের লেগা। আমি অবসান যুক্ত হয়ে গেছে গা, অবসান বলছি গাজীপুর থেকে, কাজ শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আচ্ছা ভাই আপনি এক কাম করবো, অবসান, আপনি যেটা করবেন যে যেই রুট গুলাতে আপনার প্রতিদিন যাতায়াত হয় ওই সব জায়গার ভিতরে ছোট ছোট কুড়ে ঘর বানায় রাখেন, আপনি থেকে যাবেন ওই সব জায়গায়, আপনি প্রতিদিনই কোনো না কোনো জায়গার থেকে আইতে থাকেন, নাহলে যাইতে থাকেন, নাহলে রাস্তায় থাকেন। অবশ্য ভালো এটা, অবসান আমগো বন্ধু অনেক অ্যাক্টিভ, অনেক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, এটা খুবই ভালো। জিন্দগিতে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়, নাহলে মনে করেন যে একটা সময় যায় যদি কোনোভাবে আপনি বয়া পড়েন থাইমা যান, তারপরে ভাই আবার রিস্টার্ট নিতে জিন্দগির একদম তামাতামা হয়ে যায়। এলে দেখেন না মেসি থামে না, আর তো 39 বছর হয়ে গেছে, চলতে আছে। কারণ এই যে গত যে ম্যাচটা, এই যে আজকে যে ম্যাচটা হইলো সকাল 8টায়, এই ম্যাচের ভিতরে শেষে নামলেও কিন্তু পারতো, কিন্তু কেলেগে নামছে জানেন? কারণ এই ম্যাচে যদি মেসি না নামতো তাহলে একটা দীর্ঘ সময় ওনার বিরতিতে থাকতে হইতো। আর এই এইজের একটা প্লেয়ার দীর্ঘ সময় বিরতিতে থাকে, আবার মনে করেন খারায় যখন লোডটা দিব তখন বলবো কামার দাঁত, তখন জিনিসটা কেমন হয়ে যাবো। এর লেগে উনি একটু সচল আছে আর কি। আচ্ছা, এখনকার মানুষ ভালো না শুধুই করে ছলনা, অতএব বিশ্বাস করতে যেও না কাউকে, না হলে বিপদে পড়বে। আচ্ছা ঠিক আছে, রংপুর থেকে লাভলি, এখনকার মানুষ বলো না তখনকার মানুষ বলো, আপনি তখনও ছিলেন এত আগের, আপনি কেমনে এত পুরনো মানুষ? এখন তখন কোনো বিষয় না, মানুষ জন্মলগ্ন থেকে ভালো আছিল খারাপ আছিল, মানুষ ভালোই হয়, পরে যায় দেখা গেছে পরিস্থিতি পরিবেশ নিজের নিয়ত সবকিছু মিলাই যায় হয়তো বা হ্যাঁ টুলটা পথে যায়, আবার হ্যাঁ ভালো কাছে আনাও সম্ভব যদি এর সঙ্গটা ওরকম ভালো হয়। ঠিক আছে, এলাকা ভালো মন্দ সবসময় আছে, আপনার কাছে মনে হয় যে কোনো কিছু এবার প্রথম হয় সবসময় হইতো, এমন হয়তো বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা খুব দ্রুত দেখবার পারি জানবার পারি। আচ্ছা, এদের মধ্যে আছে রংপুর থেকে কি মনে আছো শিবাদ ভাই, শুভ দুপুর সাথে আছি পুরো সময় সানিম। ও আচ্ছা, এবার সানিম এমন জায়গায় লিখছে কথার মাঝখানে, এর খুঁজা বের করতে কোনটা এর নাম। আচ্ছা শিবা, থ্যাংক ইউ, ইউ আর বেস্ট, ও শুক্রিয়া মামুনি ভাইয়া, দোয়া করিয়েন সামনে প্রিটেস্ট তাহমিদ ফ্রম চিটং। অবশ্যই তাহমিদ, অনেক অনেক দোয়া রইল আপনার লেগা, ভুলে গেছো নি ভাইয়া হুমায়রা ফ্রম চিটং? না ভুলি নাই হুমায়রা, তবে আর কয়েকদিন নাইলে ভুলে যেতাম শিওর। আচ্ছা যাও গা, আরো আছে আমগুলোকে, আমি আপেল শুনছি শ্যামপুর থেকে, আরে আমি শ্যামপুর থেকে নি। আচ্ছা ভাই, আগে মা বাবা বলতো এসএসসি এর পর 3 মাস ছুটি কাটায়, কিন্তু এখন এসএসসির পর এই 3 মাস পরও কলেজে গেলে ছুটি কাটায়, ভাই আমাকে বলেন তো কবে আমি ছুটি পাবো? ছুটি আপনি আর পাবেন না বন্ধু, জিন্দগিতে চলার পথে ছুটি মানুষ বাঁচাইল গে প্রথম 15 বছরই, তারপরে যাইয়া ছুটি মুটি কই যাবো গা, নতুন নতুন দায়িত্ব হবো, এগুলা জাস্ট এই যে আমগো কইতো স্কুল লাইফটা পার কর, কলেজ লাইফে গেলে তো শান্তি আর শান্তি। ও মা, কলেজ লাইফে গিয়া দিই সকাল 6টার থেকে উঠে নিয়ে যাবো দেখতে। আচ্ছা কলেজের পরে চিন্তা করলাম যে আচ্ছা একটা ভার্সিটি করবো, যেটার ভিতরে আমি আমার কাজকর্ম করবো, পড়ালেখাটাও চলবো। আচ্ছা গেলাম ওই জায়গার মধ্যে, ও মা পড়ালেখাই এমন, তুই পড়াশোনার নাম না পড়লে তুই ফেল, এবার তুই পড় তোর ইচ্ছা, বিষয়টা এরকম। সো এগুলো কোনোদিন থামে না বন্ধু, এটা সবসময় চলতে থাকে, আপনার মাইন্ডসেটটা ওরকমই করতে হবে না, আমার চলতি পথে এখন নতুন নতুন বিপদ আইব, নতুন নতুন বাধা আইব, নতুন নতুন শক্ত শক্ত মনে করেন অনেক কঠিন কঠিন সিচুয়েশন আইব, ওগুলো আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমার এগুলারে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, এটা লোকের সবচেয়ে বড় ব্যাপার। এর লিগে ওই ছুটির আশা না কইরা আপনি এটা চিন্তা করেন যে না ফাইন আমি পড়তে থাকি, এর মধ্যে আমি আমার অবসর কাটাই লুম। ঠিক আছে, আর কি গম এখন, আর আমার একটু উড়াই দেন। আচ্ছা এই গানটাই প্লে করবো, এখন আহমেদ সানি জাহিদ নিরবের আমাকে উড়িয়ে দো ফ্রম দ্য মুভি রক স্টার, শুনতে থাকেন, লগে থাকেন।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Vaccination Act Station.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: சக்கரவக்கர்
1: சக்கரவக்கர்
0: சக்கரவக்கர் பாத்சித்
2: নয় ঘন্টা আরো একবার স্বাগত জানাইতেছি। আছি সিফাত আপনার লগে, আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4। বন্ধুকে ভালোবাসায় আমি সিক্ত। আর এটা কি করে বলেছিলাম আমি, এরকম হয় অনেক সময়, আপনি মনে করেন না যেন আমি কবিতা করে বলেছিলাম না, এই ধরনের কোনো কিছুই না। অনেক সময় মিলা যায় ভুলে, আবার অনেক সময় মানে চাইলেও মিলে না, এটাই লাইফ। মানে এটা থেকে শিক্ষণীয় অনেক ব্যাপার আছে আপনার, যে জিন্দগির কোনো কিছু না মিললেই যে আপনি আগায় যাবেন না, মনে করেন লেতকি কায়া বয়া পয়া কানতে থাকবেন, এরকম না জিনিসটা। জিন্দগি আগায় যেতে হবে, লাইফ হ্যাজ টু গো। ও মাই গড, ইংলিশ কেলেছি তো যেটা লোকের কথা। আমি ফেসবুকের মধ্যে অনেক বন্ধুরা আছেন এই জায়গার মধ্যে। আচ্ছা, আর ওদিকে দেখলাম যে না কি কয়টারে ওয়ার্ল্ড কাপে তো মোটামুটি সিলেক্ট হয়ে গেছে, ব্রাজিলের খেলা পড়তেছে জাপানের লগে, আর আর্জেন্টিনা পড়বে লোক কেভ ভার্দের লগে। কেভ ভার্দের গোলকে কিন্তু গোলকিপার কিন্তু মানে অনেক এক্সাইটেড হয়েছে যে মেসির লগে খেলাটা আসলে একটা স্বপ্ন, তো ওই ক্ষেত্রে আসলে তার বিপক্ষে খেললে পোলাপান কোয়াপার সামনে যে আমি এর বিপক্ষে একসময় গেছিলাম। আসলে এরা আসলে একজন প্লেয়ার আরেকজনের খুব রেসপেক্ট করে। আগে যারা ছিল যেমন রবার্তো কার্লোস, এর একটা স্টাইল আছিল, তারপরে রোনালদো নাজারিয়া, এর একটা স্টাইল আছিল, রোনালদিনহোর একটা স্টাইল আছিল, ম্যারাডোনার একটা স্টাইল আছিল, তো এটাকে রেসপেক্ট করা উচিত আসলে যার যার এই গুণগুলো আছে। মেসি তো মেসি। অনেস্টলি হচ্ছে আমার ছোট বোনের মাধ্যমে আপনার প্রোগ্রাম শুনতে শুরু করেছিলাম, অথচ সে এখন শুনে না কিন্তু আমি শুনি। কি লেগে হঠাৎ ছোট বোনের বকাটে হয়ে গেল, বুঝলাম না কি চায়। মন্দির ভালানি আছে আলহামদুলিল্লাহ ভালো। মাহিমা তাজনুর, ও শিবু ভাইয়া জয়েন হলাম, থাকবো শেষ পর্যন্ত ইনশাল্লাহ ইনশাল্লাহ। শুক্রিয়া বন্ধু মাহিমা, স্বাগত জানাই দিচ্ছি বন্ধু আপনার। আফরোজা পলি আছে, সুবোধপুর শিবাদ ভাইয়া, ইতি আপনার নতুন শ্রোতা জান্নাতারা জুথি, ওকে জুথি। আবু নাইম আহমেদ, আসসালামু আলাইকুম শিবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম আবু নাইম। একটা কথা বলার ছিল ভাইয়া, সেটা হলো মেসি মিন্স রেকর্ড, মেসি মিন্স হিস্টোরি, একেবারে রাইট, ট্রুথ। ওকে, আশরাফুল ইসলাম ফাহিম লিখছে, ভাই সো পরে হুনুম, মেসি মেসেজ দিয়েছে হ্যারে নাকি পরের ম্যাচও পেনাল্টি দন লাগবো, আপাতত মেসির কাজ করি পরে আহম হতে। বন্ধু আমি আপনাদের রিকোয়েস্ট করুন আপনি বেশি বেশি করে লিখবেন এরকম, কারণ প্রত্যেকটা মানুষের মনে করেন কথার একটা ভার আছে। যেমন ধরেন এখন শাহরুখ খান অথবা মেসি অথবা ধরেন এরকম আর কি, যারা একটা লেভেলে পৌঁছে গেছে, এরা একটা কথা কইলে মানুষ যতটা প্রায়োরিটি দিব, ঠিক তেমন ভাবে যদি আমরা কই দশজন কইলে হয়তো ওই প্রায়োরিটি দিব না। তো আপনি যদি আপনার মতো এরকম যদি 10-12 জন 20 জন যদি লিখে, মানুষ একদম সিওরলি বুঝবে যেটা গুজব, তখন আর মানুষ আলাদাভাবে প্রমাণ করতে পারবো না যেটা গুজব বা এই ধরনের কোনো কিছু। এলাকা আপনি বন্ধু বেশি বেশি করে লিখেন, কারণ প্রথমে আপনি আছেন নারী কেলেঙ্কারিতে, এমন গেছেন গা মেসির গোলে, না ঘুমাইলে আরো কই কই যে আপনি যাইবেন বন্ধু, আমি আপনার সুস্থতা কামনা করতেছি। সামিম রহমান, আমরা দুই বোন একসাথে শুনছি, সৌমি সামিয়া রং, সৌমি অ্যান্ড সামিয়া, বাহ নাইস নেম, সৌমি অ্যান্ড সামিয়া রংপুর থেকে বন্ধু। আচ্ছা স্বাগত জানাইতেছি দুই বন্ধুরে। আরো আছে আমগুলোকে, ও আচ্ছা ফাইম লিখছিল, আমি সুস্থ হতে চাই, একটা হসপিটাল সাজেস্ট করেন যেখানে ফ্রি চিকিৎসা করবে। আপনি তো ফ্রি আছেন, আপনি মনে তো হয় না আপনি কোনো কিছু করেন, আপনার বাবা মার আন্ডারেই আছেন ফ্রিতে, বাবা মার হোটেলে, আপনি ওই জায়গায় আপাতত ট্রিটমেন্ট নেন, ঠিক মতো আপনি ঘুমান 8 ঘন্টা স্পেশালি, তাহলে দেখবেন যে আপাতত এটা প্রাথমিক চিকিৎসা আপনার লেগে। তারপর হচ্ছে বাকি কথাবার্তা লিখছে, আপনি কথা ঘুরায় পেঁচা অন্যদিকে নিয়ে যেতেছেন, আমি কিন্তু ডিবির লোক, সাবধানে থাকবেন, যেই তো কেউ আপনি জানেন যেটা অসুস্থ এটা আমি কম না। এদিকে আছে কেটে আরো দেখি আমরা, সিফাত তুমি না জেনুইন লেনিয়েন্ট অথেন্টিক ভ্যালিড স্কর্পলাস পার্সন, তোমার সব কথাই লজিক আছে, এজন্য আমি তোমাকে অনেক লাইক লাইক করতে আসলাম। আয় দুষ্টু যা, শরণ দেওয়া ভালো খালি কথায় কথায়। সুপ্রিয়া বন্ধু, জাকারিয়া খান সিলেট থেকে, কি অবস্থা কেমন আছো ভাইয়া, গ্রুপে দুষ্টামি করতে করতে কখন যে 3টা বেজে গেছে, তুমি যে আসবে সময় দেখে তাকাইতে পারিনি, এখন চলে আসলাম। যাক আইছেন যে বন্ধু, এটা খুশি হচ্ছে, অনেকে গ্রুপে পড়লে আর এই জায়গায় গ্রুপের মধ্যে দিয়া মনে করেন, তারপরে একটা প্রেমে পড়ে, তারপরে প্রেমে পড়ে কয় ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে নিয়েই তো আমি থাকবো, ওর জন্মই হয়েছে আমার জন্য আর আমারটা তো ওর জন্য হয়েছেই। তারপর যখন জায়গা কয় কি নারী প্রতারক, কেন এরকম করলে আমার সাথে, মানে একই মানুষের বিভিন্ন রূপ আমরা দেখবার পারি এই বয়সগুলোর ভিতরে। মোহাম্মদ রাব্বি, বড় ভাই জাহাঙ্গীর নারায়ণগঞ্জ পাগলা থেকে শুনছি, কিমন কি সিফাত ভাই, আছি পুরো সময়। সুপ্রিয়া বন্ধু স্বাগত জানিয়ে দিচ্ছি, আমগো বন্ধু জাহাঙ্গীর রে, জাহাঙ্গীর যদি আমার মনে হয় মোবাইল সংকটে ভুগতাছে, বাট ব্যাপার না আয়া পড়বো আবার। সাউদা কি লিখছে আমগো রে, জানেন ভাইয়া আমি আপনাকে 6-7 বছর ধরে শুনি, অনেক প্রশ্ন কি পুরনো লিসেনার, ওকে তাই না, ইয়াস। আমি তো ভাই একবার আপনাকে আপনি ডাকি একবার তুমি ডাকি, কি একটা অবস্থা, না ডাকেন সমস্যা নাই, আপনি তুমি বলে তো সম্মান সূচকই, সো আপনি ডাকবারই পারেন কোনো সমস্যা। আপনি কি ভুইলা যান নাকি মানে কনফিউজ থাকেন কোনটা, এটা আমিও থাকি অনেকদিন পরে, যখন আমার মহল্লার কোনো ভাই ব্রাদার অথবা কোনো বন্ধু বান্ধবের লোকে আমার অনেকদিন পরে কথা হয়েছে, দেখা গেছে আমার মনে নেই, আমি তখন কনফিউজ থাকি, তুই কমু না তুমি কম, আমি ভোট করে থাকি হ্যাঁ কি কয়। অথবা আমি তুই তুমি এই ধরনের সম্বোধন ছাড়া যা যা কথা আছে, সরি কি অবস্থা, দিনকাল কেমন চলে, এই জায়গায় দেখেন আপনি তুমি কিচ্ছু নাই, কিন্তু হ্যাঁও যখন দেখি যে না কমন পড়ে তখন বুঝে আমি যে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, কারণ হ্যাঁও বুঝ লেগেছে গেছে, হ্যাঁ কি আমার তুমি কইতো নাকি তুই কইতো, ঠিক আছে এরকম হয়, এটাই স্বাভাবিক। ওকে আমগুলোকে এস এম এস এ যারা আছেন আমরা এস এম এস গুলো পুরো ফেলে একটু না পুরো ফালাই দিই না, কিন্তু আবার পুরো আমরা রাখি আমার মোবাইলেই থাকে, ঠিক আছে আপনাকে এস এম এস অনেক পাইছি আমরা, তো আমরা এস এম এস গুলো একটু দেখি একটু একটু করে, আবার ভুল করলাম একটু একটু না পুরোটাই দেখবো। এই জায়গায় আছে আমগো বন্ধু কেঠা, হাই ভাইয়া কেমন আছেন, আমগো বন্ধু সুবা ছিল, ওকে আরো আছে আমগো বন্ধু এখনকার কি কই গেল, আচ্ছা ভাইয়া আমি আগে প্রতিদিন শুনতাম এখন আর হয় না, কে লেগে হয় না এখন কি চান, খুব কি প্রবলেমের মধ্যে আছি তো তাই শোনা হয় না, কাকিনা লালমনির হাট থেকে, আচ্ছা ঠিক আছে বন্ধু আপনাদের অনেক অনেক দোয়া রইল আপনার এই প্রবলেম যেন দ্রুত সমাধান হয়ে যায় সলভ হয়ে যায়। ফারজানা মিম আমগুলোকে রংপুর থেকে আছে, আরো আছে লেটস গোটা কন হয়, লেটস গো শোটা আপনি পাবেন প্রতি সোমবার রাত নয়টায় হাসিবের লগে, ঠিক আছে প্রতি সোমবার রাত নয়টায়, আর আমগো ইউটিউবে আপনি দেখবার পাবেন ওইটা, ফেসবুকেও পাবেন। আচ্ছা রাফি আছে রংপুর থেকে, শুনছি ভাইয়া তুমি কেমন আছো, কাল থেকে আমার এক্সাম, ওকে তারপরে কই বাকিটুকু বন্ধু, আচ্ছা কাল থেকে আমার এক্সাম, দোয়া করি, অবশ্যই বন্ধু অনেক অনেক দোয়া রইল আপনার লেগে। ওয়ালিসা আরিফিন

তারপরে কি ইস্ট ওয়েস্ট নার্সিং কলেজ হোস্টেল উত্তরা ঢাকা থার্ড ইয়ার ফাইনাল এক্সাম চলছে, কাল ইমার্জেন্সি এন্ড ক্রিটিক্যাল কেয়ার নার্সিং পরীক্ষা। দোয়া করো ভাইয়া পরীক্ষা যেন ভালো দিবার পারি, বন্ধুদের বলো আমিও যথাসাধ্য চেষ্টা করতেছি, প্রথম মেসেজ দিলাম, আমি তোমার অনেক বড় ফ্যান, মেসেজ না করলেও নিত্য শুনি তোমার ঢাকাইয়া কথা, অনেক সুন্দর হয়, থেরাপিগুলো বেস্ট, দিল খুশ হয়ে যায়। অনেক অনেক শুক্রিয়া বন্ধু ওয়ালিসা আরিফিন, আপনার লেগে অনেক অনেক দোয়া। আপনার এই কথা থেকে মনে পড়লো আমি মেডিকেলের একজন বন্ধু ছিল, কি কনফিডেন্টলি যে কইছিল যে ভাই আর কেউ মিষ্টি খাওয়াক আর না খাওয়াক, আমি কিন্তু তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। কই হ্যাঁ ডাক্তার এমন বিয়া সাদি করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, মিষ্টির খবর নেই কোন মানে কি কমু, যেটা পারবেনি না এটা উদ্যোগ কি লেগা না, আপনারে কইতেছি না মানে ওই বন্ধুরে কইতেছি, জানেন ওই বন্ধু হুনতেছে কিনা, এইসব ক্ষেত্রে অনেক সময় হুনে না, ওই যে অনেকটা ধার দেওয়ার মতো আর কি, যে টাকা যখন ধার লবেন বন্ধু টাকাটা তো লইলাম কিন্তু আমি কিন্তু দিয়ে দিব বন্ধু, তুই না করতে পারবি না, যথা সময় টাকা না পাইলে তুই কইছ ও মা, এরপরের থেকে বন্ধু কেমন আছো কইলে উত্তর দেয় না, অন্যদিকে জায়গা। আচ্ছা সাব্বির হোসেন সিমুল, কেমন আছেন সিবাদ ভাইয়া, আমি রংপুর কি থেকে বলছি, আজকে ফার্স্ট এসএমএস করলাম, আপনার কথাগুলো আমরা অনেক ভালো লাগে, অনেক অনেক শুকরিয়া বন্ধু সাব্বির, সাব্বির হোসেন সিমুল, আপনি দোয়া করবেন আমার লেগে, ঠিক আছে বন্ধু, আর নিয়মিত থাকার চেষ্টা করবেন আমগুলোকে। স্বপ্নিল আছে চিটাং থেকে, আই হ্যাভ কোশ্চেন, ডিএফএম এর আর্জেন্টিনা কি আর্জেন্টিনা না, সব মানে আর্জেন্টিনার জোর বেশি, আর্জেন্টিনার দিকে মানুষ আইতাছে, এটা তো আর্জেন্টিনার দোষ না, ব্রাজিলও আছে কিন্তু এরা খুব একটা সুযোগ পাইতেছে না, জার্মানির আছে, ফ্রান্সের আছে, তারপরে আপনার মনে করেন অনেক দেশের আছে, বিভিন্ন দেশের, তো আপনি চ্যাম্পিয়ন তো মূল্যায়ন করতে হবেন কি করুন কোন। আসসালামু আলাইকুম, কেমন আছো বড় ভাইয়া, আবার চলে আসতাম একটা ধাঁধা নিয়ে, কি লেগাইলেন ধাঁধা নিয়ে, কইছে কেউ বাদ দেন মিমি, নতুন করে আসলে দিয়া ব্রেন ই করুন না, আমি উল্টারও মনে করেন আপনি কোনো ডাক্তারের কাছে গেছেন জ্বর কর্নের লেগে, জ্বর অথবা আপনার শারীরিক যে সমস্যা আছে, মানসিক যে সমস্যা আছে, এটা কর্নের লেগে আপনি গেলেন ডাক্তার কাছে, ডাক্তার কহলো ও কেমন আছেন, হ্যাঁ ভালো আছেন, না আপনার একটা ধাঁধা নেন, জিনিসটা কি বুঝছেন, বেড়ায় জ্বরের টেলায় চোখে দেখতেছে না, ওই জায়গার মধ্যে যদি ডাক্তার উল্টো একটা ধাঁধা দিয়ে দেয় তাহলে জিনিসটা কি মনে হলো, উল্টা তো আমি আরো সবার সমস্যা হুনতেছি, আপনি মাঝখান দিয়ে ধাঁধা দিয়ে দিলেন মিমি, সো এটা আপাতত আপনি সমাধান করেন। শিবু ভাইয়া, আমি সাফা তিতলি, আম্মু ফোন চালাইতো তাই এসএমএস করতে পারি না, তবে এখন থেকে চেষ্টা করবো, ওকে বন্ধু নো প্রবলেম। আরো আছে আমগুলোকে, হালিমা রংপুর থেকে, ভাইয়া কেমন আছো ভাইয়া, বৃষ্টির দিন রুমে বসে তোমাকে শুনছি অনেক ভালো লাগছে, ও হো হো এটা কিন্তু একটা মজার ব্যাপার, বৃষ্টির দিন আসলে ঘরে বয়ে থাকতেও মজা লাগে, অবশ্য ঘরে বয়ে থাকতেই মজা লাগে, বাইরে খুব একটা মজা লাগে না। ভাইয়া কেমন আছো তুমি আর বাকিরা, আমি সুজন মাঝি, অনেকদিন পর মন খারাপের এই দুপুরে তোমাকে খেয়াল করলাম, ঠিকই আছে মন খারাপ থাকবো না, মন কি চাঙ্গা থাকবো, আপনার ছোটবেলা থেকে কোলে পেটে করে মানুষ করে দিলাম, কলেজ উঠা পোলায় বুঝলে গেছে গে ভাই, এখন কয় কি খেয়াল হলো, সুজন মাঝি ভালো হইলেন না আপনি, হ্যাঁ এরকমই আস্তে আস্তে আড়াই যাবেন, আড়াই যাবেন পদভ্রষ্ট হয়ে আবার আইবেন, আমরা আবার ঘুরায় পদভ্রষ্ট করে দেব। সুমন সুমন আপনি ঘুমে তো উঠেন বন্ধু, তানা সকালবেলা গেছে গা, আপনি এখনো তানা তানা করতেছেন কিল্লিগা, ভাইয়া বিটিএস এর সুইম সংটা প্লে করো প্লিজ, না করলে তোমার বিয়ে হবে না, হুমায়রা চিরাং থেকে, আচ্ছা ঠিক আছে বন্ধু করলাম না, ইয়ে প্লে করলাম না, এখন আরো করবো না, যাই হোক এমন অপবাদ দেওয়ার পরে তো বিয়ে করার প্রশ্নই হয় না, আর যদি আপনার ইয়ে হয়ে যায় গা মনে করেন তাহলে তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একটা বটতলায় একটা টিয়া পাখি লয়ে বনমাইজারে ভবিষ্যৎদানি করবেন, ওকে স্যার অনেক গানে যা মুজি গানটা হুনমুখ কনার গান, ভিতরে বাইরে হুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4 এর।

0: মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন
1: 0961-999-666।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো

দিক সব দিক দিলের ভিত্তর আছি, ঠিক আছে, সিফাত আছি আপনার লগে চক্কর বক্কর বাতচিত দিয়ে আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4। তো দ্বিতীয় ঘন্টায় আছি আমরা মাঝামাঝি, বিকেল পাঁচটা পর্যন্ত আপনার লগে আমি ওই বাতচিত চলতে থাকবো, সো টেনশনের কোনো কারণ নেই। আরেকটা কথা কইলি, খেলাধুলা যেহেতু চলতেছে, আর্জেন্টিনা যখন আবার সব ম্যাচ জিতে তখনই তো আবার ফাইনাল জিতার কোনো রেকর্ড নাই। তো এর আগের বারও আমরা দেখছিলাম যে প্রথম ম্যাচ যখন হাইরা গেছিল তারপর আবার জিততে পারবো কিনা, এরকম ইতিহাস আসলে প্রতি ম্যাচে ম্যাচে দেখবেন। পোলাপান নিজের পরীক্ষার লেগে যতটুকু পড়ালেখা করে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি পড়ার লেগে আপনার এই ওয়ার্ল্ড কাপের সময়। মনে করেন যে কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে, কেউ জার্মানি করে, কোনো একটা কথা কইবেন একেবারে মনে করেন 1800 সালের পরের থেকে যেমন ফুটবল আছে, কে কতবার দিয়েছিল গোল, কার পায়ের লেগা, কার হাতের লেগা, সব পড়াশোনা এরা করে লেগে মনে করেন যে উইকিপিডিয়া ফেল। এই সময়টা যদি এরা পড়ালেখায় দেয় তাহলে তো মনে করেন এরা এক একজন ইতিহাসবিদ হইতো, এক একজন মনে করেন যে অন্য লেভেলের রাইটার হইতো। তো যাক, এটা একটা ভালো প্র্যাকটিস, ফিফা ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয় তখন মোটামুটি পড়াশোনা করার একটা ইচ্ছা থাকে। আবার কেউ কেউ তো কপি পেস্ট করেও ফেলায়, মানে কপি করে পেস্ট করে দেয়, পড়েন না, নিজেও পড়েন না পুরোপুরি, দেখছে যে আর্জেন্টাইন একজন ফ্যান দিচ্ছে, ব্রাজিল একজন ফ্যান দিচ্ছে, নিশ্চয় অগর বিপক্ষে লিখছে, দেয়া দেয়, ঠিক আছে। হ্যাঁ, যেটা লোকের কথা ওইটা লোকের যে কিন্তু একটা প্র্যাকটিস, এই যে আপনি এই যে পড়াশোনা করতেছেন এই প্র্যাকটিসটা ওয়ার্ল্ড কাপ যাওয়ার পরেও রাখবেন, যে না যেটাই আপনি পাবেন ওইটার পুরো নারী নক্ষত্র বাই করে নেবেন, খুঁজা যে এটা করতে আইলো, উৎপত্তি কই, কেমনে স্প্রেড আউট হইলো, কেমনে এটা শেষ হয়, সবকিছু জানবেন, দেখবেন আপনার কাছে সবকিছু ইজি হয়ে যেতে চাই, ঠিক আছে। আর এদিকে হোয়াটসঅ্যাপে আমি যে বন্ধুরা আছে লিখছে লোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া, অনেকদিন পর টেক্সট করলাম, আপনি মনে হয় ভুলে গেছেন তাই বন্ধুকে তমা যারে, ও বহুত দিন পরে যাত্রাবাড়ি থেকে তমা, যাত্রাবাড়ি নিজে পর্যন্ত ভুলে গেছে আপনার যে তমা নামে কেউ আছিলাম, এখানে কুয়াছিলেন আপনি এতদিন তমা, হ্যাঁ হারাই গেলেন কি লিগা। আচ্ছা ভাই, সোতে রাজামশাইকে আবার নিয়ে আসে, রাজামশাইকে ফোন দিয়েছিলাম, হ্যাঁ রানী করলে ব্যস্ত আর কি নতুন। অহনা লিখছে, এত স্পিডে মেসেজ পড়েন কেন ভাইয়া, কিছুই তো বুঝি না, কেউ কি লৌড়াইতেছে আপনারে, এই তো এইটাই তো একটা শিক্ষা, আমি জোরে পড়বো আপনার লগে লগে বুঝে যাবেন, একসময় আপনি লিঙ্কিন পার্কের র্যাপ বুঝবেন আপনি, তা আপনার আমি যদি কই সুধী দর্শক মন্ডলী আমাকে খুদে বার্তা পাঠিয়েছেন, অহ না এত স্পিডে মেসেজ, আপনি চিন্তা করেন তো আপনার পুরো পড়তে তো আমার 5টা বাজে যাবো গা, হ্যাঁ অহ না বুঝছেন এবার গেলে তাড়াতাড়ি বলি। আচ্ছা গ্রুপের বিনোদন তো আছেই, এদিকে লোকে সাথে ঢাকায় বিনোদনের প্রয়োজন আছে বস, আর সেই বিনোদনের প্রাণ কেন্দ্র হলো আমাদের সিয়াদ ভাই, ও লাভ ইউ ম্যান জাকারিয়া খান, অনেক অনেক ভালোবাসা আপনার লেগে, এই ভালোবাসা টানে যে আপনি ফিরে আইছেন আমার কাছে। এই জায়গায় আছে সিফু ভাইয়া, জানো একবার না আমার ছোট ভাইকে 6-7টা কুকুর তাড়া করেছিল, ও মাই গড, তারপরে এত ভয় পাইছিল যে দৌড়েতে দৌড়েতে প্রাচীরের উপর উঠে গেছিল, যাক আলহামদুলিল্লাহ বাঁচাইছে, কারণ পাকলা কুত্তায় যদি একবার মনে করেন দৌড়া ফেলায় আর যদি কয়েকটা মিললে ধরে এটা কিন্তু খুব ভয়ঙ্কর হয়, কিন্তু মানে এটা ফর্চুনেটলি আমার লগে অগ সম্পর্ক মোটামুটি ভালোই থাকে, এ পর্যন্ত কামড় উমর খাইনি, ছোটবেলা থেকে বহুত পালছি, বাট ওগুলো একটা ভালো সময়, একবার তো মনে করেন আন্ধারের ভিতরে কালা কুত্তা ছিল, খেয়াল করে না উপরে খারা গেছে, আমি তো মনে করেন আশেপাশে দিয়ে আর আত্মীয় স্বজন সত্তর আয় পড়ছে, পরে কখন চায়ে রইলাম, চায়ে রাউনের পর ওই মনে বুঝছে যে না বাইরে তো আমগুলো লকের মনে আমগরে পালে, এটা আর কিছু কয় নাই, যাক বাইচা গেছে গা। আমি রাবিয়া মুমুর নানা বারে ঘুটবার গেছে, ওকে ঘুরেন, জিসান লিখছে রংপুর থেকে, 1 বছর আগে আমার ইচ্ছা ছিল বাড়ি নিব গাড়ি নিব, আর আজ 1 বছর পর ওইটাই ইচ্ছা গাড়ি নিব বাড়ি নিব, আর ওটা আপনার 1 বছর আগে আমার ছোটবেলার ইচ্ছা এখন ওইটাই হিগেন কেমন। ফাহিম লিখছে, ভাই আমি তো 2013 সাল থেকে শুনি সেই রঙিন ঢাকা থেকে, আমাকে আমার সংবর্ধনা দেন, সংবর্ধনা স্বাগত, আপনার লেগে ফুল আনতে পারেছি, ফুলে পোকা পাইছিলাম, পরে ওই পোকা টিকে ফেরত দিতে পারেছি, আবার কোন না কোন কোন মার ঘরের পোলা মানে পোকা আর কি রয়ে পড়ছি, পরে ফেরত দিতে পারেছি, অনেক শুক্রিয়া ফাহিম, আসলে অনেক পুরনো বন্ধু, যেহেতু 2013 সাল থেকে শুনে। এবার লিখছে রাশিয়ার এক রাজনৈতিক নেতা, আমার কাছে আপনার ফোন নাম্বার চাইছে, দিমু না আপনি রাশিয়ার, যেহেতু আপনি কাশিয়া কয়ে দেন যে ভাইয়ের এখন পার্সোনাল নাই, আচ্ছা আপনি এটা দিবার পারেন 01841904904, এই নাম্বারে SMS দিবার কোন 5টার আগ পর্যন্ত, তারপরে দিলে কিন্তু পাবো না। আচ্ছা এই জায়গায় লিখছে আমাকে লামিয়া জান্নাত, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, আমিও যুক্ত হয়ে গেছি রংপুর থেকে, আর্জেন্টিনা তো আজকেও জিতলো ভাইয়া, যখন 18 মিনিটে গোল দিল তখন আপনার কেমন লেগেছিল বলবেন, কিন্তু মজার ব্যাপার হলো কি প্রথমত এক্সপেক্ট করি নাই যে এটা মানে পারবো, কারণ এইগুলোর ভিতরে সবচেয়ে বেস্ট হলো যারা যারা ফ্রি কিক বা এইগুলোর ভিতরে যারা, যেমন মেসি আছে, নেইমার টয়, আবার স্পেনের কিছু প্লেয়ার আছে, জার্মানির কিছু প্লেয়ার আছে, ওরা কিন্তু এগুলোতে বেস্ট, কিন্তু ওনার খেলা আমার আসলে আগে দেখা, লোসেলসের খেলা আমার আগে দেখা হয়নি, দ্যাটস ওয়াই আমি আসলে কনফিউজ আছিলাম, পরে যখন হয়ে গেল তখন বুঝলাম যে না আচ্ছা আচ্ছা, অনেকে কইছিল মেসি ছাড়া খেলতে, মেসি ছাড়াই তো খেললো, খেললাম মনে করো মেসি নামছে মনে হয় 60 মিনিটে না 61 মিনিটে নাই মা, তারপরে মনে করলো দিমুনা দিমুনা করে ফাট করে পায়ে লেগে গোল হয়ে গেল, দিতে চায় না হয়ে গেছে বিষয়টা অনেকটা এরকম।
তো যাই হোক, খেলা সামনে আরো আইব, বড় বড় আরো যে স্ট্রং টিম গুলো আছে এগুলো আইব, তখন আসলে খেলা আরো জমবো এটাই আশা করা যায়। যেমন ব্রাজিল জাপানের, ব্রাজিল নিঃসন্দেহে ভালো খেলে, ওই ক্ষেত্রে জাপানও কিন্তু এবার সাংঘাতিক খেলতেছে। এবং জাপানের খেলার ভিতরে একটা নিউজ পড়তেছিলাম মজার ব্যাপারটা, যে ওনারা যখন লাস্ট টাইম হারলো তখন ওনারা মনে করছিল যে ওনাদের মধ্যে একটা পার্সোনালিটির একটা চেঞ্জ হওয়া দরকার, একটু মানে একটু ভাবে থাকবো আর কি, ওরকম একটা। তো ওনারা ওইভাবেই কালেক্ট করে। এবং জাপানের একটা খুব আছে আপনার ফুটবল রিলেটেড কার্টুন আছে একটা, যেটার ওইটার যে ডিরেক্টর রাইটার এগোরে আবার অ্যাড করে এই ফুটবল টিমের মধ্যে, যে কিভাবে আপনারা এটা করছিলেন এবং কেমনে ওই স্ট্রাইকার বা এই জিনিসগুলো কেমনে আনা যায় ওটার ভিতরে। তো একটা ভালো গ্রুমিং হয়, গ্রুমিং হওয়ার পরে আপনি এখন দেখবেন যে জাপানে যখন প্লেয়াররা খেলে, যখন গোল করে, তখন ভাবটা এরকম থাকে যে না আমি বস। তো এই ব্যাপারটাও দরকার আছে খেলার ভিতরে। আপনি যদি মনে করেন তোতলামি করতে থাকেন অথবা যে না দিমু দিমু না, তাহলে আপনি গোল দিতে পারবেন না, একটা আলাদা একটা মনে করেন গার্ডস থাকতে হয়। তো জাপানের মধ্যে কিন্তু এবার এটা আছে, এরা কিন্তু খুব টেকনিক্যাল খেলা খেলতেছে এবার। সো ব্রাজিলের লোকে আশা করি খেলাটা অনেক জমবো, সেম এস কেপ ভার্দে, যদিও গোল এরা খুব বেশি করে নাই বা করে নাই, তো তারপরেও কিন্তু তাদের যে খেলা এটা কিন্তু অসাধারণ লাগতেছে আসলে। একদম নতুন টিম হয়ে আয়া, একদম প্রথম রাউন্ড ক্রস করে আয়া বললো এরা, এটা একটা বিশাল বড় ব্যাপার ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে। সো বেস্ট অফ লাক সবগুলো টিমের লেগে, আমরা আসলে খেলাগুলোর উপভোগ করতে চাই, এটা হোক আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, জার্মানি, স্পেন, যেটাই হোক না গেলে আমরা মজা করি মাঝে মাঝে একজন আরেকজনের নিয়ে দুষ্টামি করি, বাট খেলাটা আসলে এনজয় করতেছি সবচেয়ে বড় কথা লোক এটা। আর এই জায়গা ছিল গিয়া আমার, আচ্ছা এই জায়গার মধ্যে আমাকে এসএমএস এর মাধ্যমে অনেক বন্ধুরা আছে, এসএমএস এর বন্ধুকে দেখি কি লিখছে এরা, এরা লিখছে কু শেষ কু, আচ্ছা পাইছি। আচ্ছা আমাকে এক বন্ধুর মায়ের আর কি আজকে ডেথ ডে বা ডেথ অ্যানিভার্সারি, আলবত স্বপ্নিল অনেক অনেক দোয়া রইল আসলে, আমরা যারা মা বাবা নাই বা হারাইছি আমরা, যেন মানে আল্লাপাক ভালো রাখে, সুস্থ রাখে, মানে যে জায়গায় রাখে ভালো রাখে, এবং তার যে আত্মীয় স্বজন বা যারাই যে আপনি আমি আমরা যারা আছি আল্লাহ যেন একবারে সুস্থ রাখে, এটাই দোয়া করি। ইউসুফ সিকদার বিক্রমপুর থেকে, হ্যালো বন্ধুরা, তোমরা যারা মেসিকে দেখতেছো তাহলে আমার বাড়ির কি এসে পড়ো, সত্যি করে বলছি দেখাবো। এটা আপনার ভাই জানানোর কি আছে, আমার মোবাইলের ভিতরেই তো আছে ভাইয়ারে, চলে এসেছি দেরি হবার জন্য দুঃখিত, দুই তারিখে পরীক্ষা তাই চাপে আছি, দোয়া করবেন পরীক্ষা যেন ভালো হয়। তানিয়া, তানিয়া অনেক অনেক দোয়া রইল আপনার লেখা, পরীক্ষা ইনশাল্লাহ ভালো হইব। রিয়াদ আছে, জয় নিচ্ছে আমগুলোকে সিলেট থেকে, আর আছে শিবভাইয়ের জন্য একটা ছন্দ, আমার নাম মোসাম্মদ সুখী, দিয়েছি মন করিও গ্রহণ, রাখিও নয়নে করিও স্মরণ। ওহো হো, গোলাপ ফুলের গন্ধ, সাপলা ফুলের হাসি, সত্যি করে বলছি তোমায় অনেক ভালোবাসে। ওহো হো হো, কড়া রোমান্টিক কবিতা, একদম পুরা কড়া। আচ্ছা এদিকে আছে আমার বন্ধু আকলিমা, ভাইয়া আপনার গান যতই শুনি প্রেমে পড়ে যায়, দেখ একটু। আচ্ছা মানে প্রতিটা কথা সুর অসাধারণ, অতুলনীয়, ওই যে কি তামেন আবার জোরে বলেন, আপনার গানের প্রেমে পড়ে গেলাম অসাধারণ, আরো যেরকম না উইনার লাগছে বন্ধুরা, অনেক অনেক শুক্রিয়া আকলিমা, বেশি বেশি করে শুনবেন যাতে আরো উৎসাহিত হই। ফাহিম লিখছে রংপুর থেকে, ভাইয়া সবাইকে ব্যান্ড পার্টি দিয়ে স্বাগত জানাও। ওকে, সবাই আমরা ব্যান্ড পার্টি দিয়ে স্বাগত জানাবো।

এরকম একটা সাউন্ড আর কি মজা লাগে। ওকে, তো সুজন মাঝে লিখছে, আগের দিনগুলোই ভালো ছিল ভাই, যে SMS করলাম আর অপেক্ষা করতাম কখন আমার SMS পড়বে, আর এখন WhatsApp এ মেসেজ দিলে অতটা অপেক্ষা করা লাগে না, তাই আগের মতো অনুভূতি আমি হারিয়ে ফেলছি, তাই আজকে SMS করলাম, অপেক্ষা করি, ভালো লাগতেছে, প্লাস পড়ালেখারও চাপ, পড়ালেখার তো চাপ থাকবেই, আর এটা এটা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, মানে যে জিনিস সহজে পাওয়া যায় ওই জিনিসের প্রতি আকর্ষণ একটু কম থাকে। SMS দিয়ে এখন যে আমি প্রথমে কইছি সুজন মাঝিরে যে আপনি ভুলে গেছেন গিয়ে এখন আইছেন আপনি এখনকে SMS দিয়ে অপেক্ষা করতে ভালো লাগে, যাক যেভাবে আপনার ইয়ে হোক আপনার কাছে সব লাইন খোলা আছে, বিষয়টা এমন না যে না WhatsApp এ SMS মানে ইনবক্স করলে আর SMS করেন যাবেন, আপনি জেনে মন চাই করেন, WhatsApp এটা দরকার হলে তাড়াতাড়ি পড়ব, পরেরটা জুলাই রাখবো, পরের সোতে পড়ব। সিলেট থেকে শুনতে চাকবো বন্ধু আমিনা সুলতানা, ভাইয়া কি লিখবো আর বলে দেন, এইটার লেখা সুন্দর হয়েছে, এইটাই 20-30 বার প্র্যাকটিস করেন হাতের লেখা আরো সুন্দর হইব। ডায়েরির ছেঁড়া পাতা অনেক না বলা কথা হয়নি জানা, আহা বেলা বেলায় রোদ বৃষ্টি খেলা এখনো হয়, কেমন হয়েছে কবিতা তমা ফ্রম সিলেট, সেরকম হচ্ছে, ভালো লিখছে কে এটা, এত সুন্দর লেখক, সুন্দর তো, এই সিলেটই তমা, স্বাগত জানাতে যে আপনারে। আচ্ছা, আগে মেসেজ দিতে অনেক ভালো লাগতো কিন্তু এখন কিছু লিখতে ইচ্ছা করে না, ভাষা হারিয়ে ফেলি, ভালো লাগে না কিছু, আমি বরং নীরব শ্রোতা হয়েই থাকি, কতদিন অনন্য হয়েছি, কতদিন আমরা নীরব শ্রোতা থাকবে না, তার মধ্যে আপনার ভাষা হারানোর কথা না, আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, আর্জেন্টিনা জিতছে, চিল্লান গোল গোল করে চিল্লান দিল তো 3 SMS আয় পড়ে। আচ্ছা, আপনার রংপুরে অনেক ফ্যান আছে তো বেশিরভাগ SMS রংপুর থেকে করা, দাওয়াত রইল আমাদের রংপুরে, অনেক অনেক শুকরিয়া আমার রংপুরের বন্ধু করে, ইনশাল্লাহ আলবো, তো ওই জায়গায় আমার যাওয়ার ইচ্ছা আছে, যদি মানে ওই সুযোগ আমি পাই আল্লাহপাক কবুল করলে আলবো যামু। ধুর কত মেসেজ করলাম একটা মেসেজও সেন্ড হয় না, তানিয়া তানি একটু আগে আপনার পরীক্ষার লেগে দোয়া করলাম, আপনি ওইটা না এর আবার সেন্ড হলো না কেমনে, মুভি দেখতেছিলাম আপনার কথা মনে পড়তেই চলে আসলাম মজা নিতে, জাকারিয়া রংপুর থেকে, স্বাগত জাকারিয়া, মুভির চেয়ে এটাতে মজা পাবেন, বুঝলেন, এটা লাইভ একটা ফিল আছে না, বুঝেন না, মুভিতে তো ওই ভীষণ এগুলা, নর্মাল কথা শুনবেন, তোমাকে যখন মেসেজ করি তখন আমার হাত কাঁপে, বলতো কি করি সিবাদ ভাই রংপুর থেকে সানিম, সানিম আপনি নিয়মিত পুষ্টিকর খাবার খান, এটা দুর্বলতার কারণে কাঁপতেছে আপনার হাত, আপনি SMS করবেন পুষ্টিকর খাবার খায় দেখবেন শরীরে শক্তি হবো, ঠিক মতো না ঘুমাইলে পুষ্টিকর খাবার না খাইলে তখন আত্মাও কাঁপবো, নর্মালি সালাম দিতে গেলেও দেখবেন আত্মাও কাঁপায় পড়ছে ভাইব্রেটার নিচে। ওকে, এমন একটা মেয়েকে বিয়ে করবেন ভাইয়া যে মেয়ে তুমি ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাবে না, যে মেয়ে নিয়মিত নামাজ পড়তে পারবে, আচ্ছা যে মেয়ে প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করতে পারবে, যে মেয়ে তোমার কথা মতো চলতে পারবে, যে মেয়ে সবসময় পর্দাশীল হয়ে থাকতে পারবে। সিলেট থেকে সামারা, অনেক সুন্দর আইডিয়া দিচ্ছেন, কিন্তু আমার কথা লোকে এটা তো লোকে আপনার চাহিদাগুলো সবই ফাইন, এবং প্রত্যেকটা মানুষের এরকম একটা চাহিদা থাকে যে না কথা আমি ছাড়া অন্য কেউ ওর দিকে চাইবো না, এটা আপনি এই পর্যন্ত দেখছেন কেউ যে কারো এরকম বিয়া শাদী হয় বা হ্যাঁ জানে যে হ্যাঁ বউ বা হ্যাঁ জামাই আরো 4-5 জনের দিকে চাই থাকবে, এরকম হয়, এটা তো হয় না, সবাই ওই বিশ্বাস নিয়েই তো বিয়া করে, ওই বিশ্বাসটা যখন আয় তখনই তো বিয়া করার চিন্তা ভাবনা করে বা প্রেম করার চিন্তা ভাবনা করে, তবে আপনি যে আইডিয়াগুলো দিচ্ছেন এগুলো খুবই ভালো, মানে অবশ্যই মানা উচিত, যে যার ধর্ম সুন্দরভাবে পালন করব, কিন্তু মানুষের মন পরিবর্তনশীল, মানুষের আজকে যেমন সুজন মাঝির কথা আপনি চিন্তা করেন না, আগে SMS করতো, SMS না পড়লে কোথায় SMS পড়ানো গেলে আর করবো না, এখন ই করে হোয়াটসঅ্যাপ করে, হোয়াটসঅ্যাপের মেসেজ তাড়াতাড়ি পড়ে ফেলাই, এখন আবার SMS করছে তাড়াতাড়ি পড়ে ফেলার দিকে ভালো লাগে না, তো আপনি একই মানুষের এরকম স্টেটমেন্ট তো অনেক পাবেন, আপনি কারে এমনি করবেন, এটা তো পৃথিবীতে কেউ কোনোদিন করতে পারবো না যে কালকে আমার লোকে কি হইতেছে, কালকে আমার মুড কি হইব, ইন ফিউচারে আমি কি মনে হবো, আমি তো ছোটবেলা জানতাম না যে এখন আমি আসামো আপনাকে, সো এটা কেউ জানে না, আপনি খালি এটা দোয়া করবার পারেন যে আমি যেন এমন একজনের পাই বা এমন একজন এমন একটা পরিবেশ পাই যে পরিবেশটার ভিতরে আমি মানে আলবত মানে ইবাদত করবার পারবো, আমার ডেইলি লাইফটা সুন্দরভাবে ইতিবাচকভাবে পরিচালনা করবার পারবো, এই তৌফিক যেন দেয়, এটা যে যার ধর্মে আছে তার সৃষ্টিকর্তার কাছে আলবত, হ্যাঁ কিন্তু এটা চাইবারই পারে, কিন্তু আপনি খুব কনফার্ম যে এই জায়গাতে দেখছি হ্যাঁ জিন্দগিতে কোনোদিন উমুক দিকে চাইবো না, সূর্যের দিকে চাইবো না, চাঁদের দিকে চাইবো না, আপনি কেমনে বুঝলেন হ্যাঁ চাইবো না। হাই ভাইয়া কি মনে হচ্ছেন রংপুর থেকে মিম বলছি, ভাইয়া আপনার কথাগুলো অনেক মজার, খাইছেন না লবণ দিয়ে খান আরো মজা। আচ্ছা অনেক কথা কয়ে এলেছি, বাকি SMS পরে পড়তেছি, এখন যে গানটা শুনবো অদিত দোলা তৌফিক আহমেদের জলভ্রম, শুনতে থাকেন লগে থাকেন ঢাকা FM 90.4 এর।

0: Rocka FM 90.4.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
3: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। দ্বিতীয় ঘন্টার শেষ দিকে আমরা টেনশনের কিছু নাই, বিকাল 5টা পর্যন্ত আপনার লগে আছি, আমাকে বাঁচিয়ে চলতে থাকবো। তো যারা যারা লিখছেন এই জায়গার মধ্যে, আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম, ইন্টারভিউ না এটা আসলে ওই মার্টিনের জাউনের সময় কেউ আনসার করতে ছিল না, কিন্তু জন করলো যে এটা বাংলাদেশ, বাংলাদেশ তনে থাইমে আবার পিছনে আনসার দিল, ব্যাপারটা ভালো লাগছে। আসলে হইব না কি লিখা, আর্জেন্টিনার যেই পরিমাণ সমর্থক মানে ওই দেশে, তার চেয়ে বেশি সমর্থক বাংলাদেশের মধ্যে। তো আসলে যদি বাংলাদেশের ভিতরে বা এই রিলেটেড ফ্যান বেসড কোনো ওয়ার্ল্ড কাপ দেওয়া হয়তো, তাহলে নিঃসন্দেহে আমাকে বাংলাদেশ আমরা ওয়ার্ল্ড কাপ জিততামই, এটা নিয়ে কোনো সন্দেহই নেই, ঠিক আছে। আর্জেন্টিনার প্রচুর ফ্যান, সাথে লগে আছে আবার লগিয়া ব্রাজিলের ফ্যান, ইদানিং জার্মান ফ্রান্স একও ফ্যানও অনেক বাড়ছে। তো আসলে এটা দিয়ে বোঝা যায় যে আমরা আসলে অনেক খেলাপ্রিয় একটা জাতি, আমরা ক্রিকেট ফুটবল একদম মন থেকে ধারণ করি, এবং আমরা একের পর এক মনে করেন যে আমরা ওয়েট করতে থাকি যে আসলে কখন এই খেলাগুলো শুরু হইব। এটা একটা বিশাল বড় ব্যাপার, স্পোর্টসম্যান হইতে হয় অথবা স্পোর্টস ভালোবাসতে হয়। তাহলে মনে করেন একটা নেলে এই হারাদিন এই রিলস টিকটক এটি দেখতে দেখতে মনে করেন ব্রেইন যায় উইক হয়ে, ভিতরে ঢুকে হতাশা, মানে বাইরে খুঁজে বাতাসা আর কি। এটা মিলানের লেগে কইলাম আর কি, এটার লগে ওটার কোনো মিল নাই। অনেকে আবার মিনিং খুঁজতে যায় যে ব্যাজে কথাটা কইলে এই কথাটা কোনো মিনে না, সব কথা মাঝে মাঝে আমি ফ্লো ফ্লোতে কয়ে ফেলে, এগুলো সবগুলোর মিনিং হয় না, আর সবগুলোর মিনিং হলে মিনিংফুল কথার তো দাম থাকবো না। তো যাই হোক, আমি অনেক কথা কয়ে লেছি, অহনা ইসলামের কথা কয়ে একটা বিশ্ব সূত্রে জানতে পারলাম আপনি মানুষটা ভালো না। যেহেতু বিশ্ব সূত্রে জানছেন আপনি, তাহলে নিশ্চয়ই আমি ভালো না। আচ্ছা, আফসানা রহমান লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি মারিয়া খিলগাঁও মেরা দিয়া ফুপির বাসা থেকে ভাবির ফোন থেকে কমেন্ট করলাম, সবই অন্যের, আমার আর কিছু না, বাসা ফুপির ফোন ভাবির। কিন্তু বন্ধু আপনি আমগো বন্ধু, ঠিক আছে, আপনি ঢাকা এফএম এর বন্ধু, ঠিক আছে। সো আপনি কেউ না কে করছে, আপনি আমগো। আফ্রিদা ও সীমা আছে, ভাই আর্জেন্টিনা জেতায় খুব ভালো লাগতেছে, কংগ্রেচুলেশন। পাপড়ি আক্তার আছে, ভাইয়া কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আমি আসলে সবার খেলাই দেখি, তবে সাপোর্ট করি আর্জেন্টিনার আর কি, আর্জেন্টিনার খেলা আমার ভালো লাগে। প্রথম দিকে যখন আর কি আছিল, মনে করেন মাঝখানে একটা দীর্ঘ সময় এরা ওই ফর্মে আছিল না, খেলাটা দেখাইতে পারেনি, কিন্তু তখন আমি আর্জেন্টিনা সাপোর্টারই আছিলাম। কিন্তু 2022 সাল থেকে যেই খেলা দেখাইলো ওয়ার্ল্ড কাপের, তো ওই জায়গার মধ্যে অনেক যারা আর্জেন্টিনার ফ্যান আছিল না, তারাও কিন্তু ফ্যান হয়ে গেছে এগো খেলার ধরন দেখে, স্টাইল দেখা। তো কোনো দলের যদি মন চেহারা ওরম ধরন দেখাইলো হয়ে যাবে, আমাকে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, রাবে মোমো আমগুলোকে জয়েন করছিল, আরও আছে আমগুলোকে হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুরা। অহনা লিখছে, এত কি আসতে কেউ মেসেজ পড়ে না যেমন আপনি পড়ছেন, ওভার অ্যাক্টিংয়ের দোকান। তো একটু আগে যখন জোরে পড়ছে তখন আবার করলেন কি এত জোরে? তো কেউর মতো আমি ও মনে এলে তো আমি সিফার, আমি সবার মতো হলে তো হয়ে গেল আমরা, বুঝেন না জিনিসটা। আমি পড়লে অনেক দ্রুত পড়বো, আর পড়লে যদি আসতে পারবো তাহলে একদম আসতে পারবো, আরেকজনের মতো আমি পড়বো না অহনা, হবে না অহনা, আপনার সুপ্রিয়া বন্ধু। আচ্ছা, এই জায়গায় লিখছিল কি আর কি লিখছে এটা, আসসালামু আলাইকুম সিরাজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, সিলেট থেকে ইসরাত বলছি, এতদিন আমার ফোন নষ্ট হয়ে গিয়েছিল তাই এতদিন অ্যাটেন্ড করতে পারি নাই, তাই আজকে ফোন চলে আসছে, স্কুলেও যাই নাই, আপনার চক্কর বক্কর বাতচিত অ্যাটেন্ড করার জন্য। আহা হা, ভালোবাসা। বাই দ্য ওয়ে, আপনি ফিফা ওয়ার্ল্ড কাপের কোন দল সাপোর্ট করেন? আর আমাকে মনে আছে নাকি ইসরাত নাম তো মনে আছে, কিন্তু কি কথোপকথন হয়েছিল এটা ভুলে গেছি। আর একটু আগে কইলাম কোন দল সাপোর্ট করি, আর ঢাকা এফএম এর বাতাসে তোমার সুরের ঝংকার, মন ছুঁয়ে যায় কত অজানা মানুষের ভালোবাসার হাহাকার, ওহো তোমার কথায় জাগে আশার আলো, তুমি তো রেডিওর এক জাদুকর, তোমার কণ্ঠে দুনিয়া যেন লাগে খুব ভালো। ওহ, তালি দিব, আপনি গান গায়েন আমার বন্ধু মহাজাদু জানে। আচ্ছা যাই হোক, এই জায়গায় আরেকজন বন্ধু ফারাবেজ সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এই যে লিখছে, ব্রাজিল সাপোর্টারদের উদ্দেশ্যে বলছি, তোমরা ব্রাজিল লগ আউট করে আর্জেন্টিনা লগ ইন করো। যাই হোক, এই খুনসুটি এই ঝগড়াঝাটি একটু চলতে থাকবো। কি খবর বদ্দা ক্যান্সলর? আমার একটা সুখবর আছে সবাইকে বলার জন্য, এটা আমার ক্যারিয়ারের একটা অ্যাচিভমেন্ট বলা যায়। তো এটা কয়ে দিতেন আপনি, লাইন দিয়ে আপনি সাসপেন্স ক্রিয়েট করলেন, কোন এখন কি বিষয়, কি কি লয়ে সুসংবাদ? দুই হয়ে গেছে, কংগ্রেচুলেশন, সেলিব্রেশন, ওকে, কোটি কোটি এস এম এস আছে আমগুলোকে।
হালিমা রংপুর থেকে কি লিখছিল দেখি, ও ভাইয়া তোমাকে কে যেন বললো গান না শুনালে তোমার বিয়ে হবে না, তাকে গান শোনানোর দরকার নেই, আমাদের একটা ভাবি যথেষ্ট, ভাইয়া তোমার কথা শুনলে হাসি আর কাশি একসাথে হয়ে গেছে, মানে স্ক্রিনশট হইতেছে আর কি। ভালো হালিমা, শুকরি আপনার। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, মনে করেছিলাম আজকে সারাদিন বৃষ্টি পড়বে, ওমা 2 মিনিট পর দেখি বৃষ্টি হওয়া হয়ে গেছে, কেমন লাগে একটু বলো তো হুমায়রা চিটাং। হুমায়রা, এইটাই তো জিন্দগির নিয়ম, আপনি অনেক কিছু সুখ যখন আমরা পাই তখন আমরা মনে করি না যে সুখ এই সুখ সারা জীবন থাকবে, থাকে এটা দিয়ে পরের দিনে জায়গায় পরের দিন হলে উমুকে টেকা লইতে হয়েছে, তো আপনি এটা কি লেগে ধরে নেবে যে আপনার কি লেগে মনে হলো আজকে সারাদিন বৃষ্টি হইব, কইছে এটা এরকম কি হচ্ছে বা আকাশে এরকম মেঘ দেখছেন যে হারা দিন বৃষ্টি পড়লো মেঘ শেষ হইব না, এরকম তো হয় না, এটা লোকে আমগো ধারণা যে এটা হইব, এটা বেশি চাওয়া আমগো। তো যাই হোক, তারপরে হয়েছে, আমরা দোয়া করি, আপনারা তো তাও একটু পাইছেন, আমরা তো এড়েও পাইনি, আমি আনো এটা চাইছে একটু হইলো বৃষ্টি হোক, কারণ একটা ভ্যাবসা গরম ঢাকায়। আচ্ছা সিফাত, এইবার মেসেজ না পড়লে কোন করবেন আমার ইস্পিতা? না না না না না ইস্পিতা, এটা করতে পারেন না আপনি। আচ্ছা ভাইয়া, আপনার লাইফে কোনো কি প্যারানর্মাল ঘটনা আছে কি? যদি থাকে তাহলে প্লিজ বলবেন। রংপুর থেকে রাকিব। রাকিব, আমি আসলে ওইভাবে ভাবি না, একটা ব্যাপার কি, ভূতের সিনেমা নিয়ে আমি একবার স্টোরি করেছিলাম, এটা যে ভূতের সিনেমা যখন আমরা দেখি, আমরা নিঃসন্দেহে সপ্তমিল্লা দেখা গেছে একবার দেখতেছি বা নিজে দেখতেছি, মজা পাইতেছে, ভয় পাইতেছে, কিন্তু দেখেন এটা সামহাও কিন্তু আপনারা এফেক্ট করে, এফেক্ট করে মানে কি, আপনারা যদি কই যে উমুক জায়গা পাহারা দিবা অথবা বাসার ভিতরে একা থাকবে, তখন আপনার কাছে কেউ না এলেও ফ্যান গুলো মনে হয় ফ্যানের উপরে কেউ বয়ে রয়েছে। তো আমার কথা লোকে যে এত এত কাজের মাঝখানে আমি কিলেকে আলাদাভাবে একটা মানে এরকম নেগেটিভ থিঙ্কিং আমার মাথার ভিতরে ঢুকামো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে দৈনন্দিন চলার পথে এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটিস আমরা আসলে দেই, আপনি দেন আমি দেই, কিন্তু আমি আসলে ওগুলো নিয়ে আবার ভাবি না, কারণ ভাবতে গেলে যে আমি কইলাম যে একটা সময় ভাবতে ভাবতে পরে ভাবনা আপনারা নিয়ন্ত্রণ করবো, আর আমি চাই না কোনো ভূত পেত্নি হুত আমি চাই রাত্রেবেলায় আমার নিয়ন্ত্রণ করুক, ঠিক আছে? তো ওইভাবে ভাবি না দেখে আমি ওইভাবে আসলে ঘটনাগুলোরে গুছাও রাখি না, এটা লোকে আমার একটা ব্যাপার, ঘটনা বিষয়টা এমন না, ঘটে কারণ যেহেতু পৃথিবীতে জিন আছে, তো এরকম আর একটা এরকম ঘটনা ঘটবার পারে, ঠিক আছে? তো প্যারানর্মাল অ্যাক্টিভিটিসও হইবার পারে, কিন্তু আমি আসলে ওটা নিয়ে ভাবি না, কোনোদিন যদি ভাবি গুছাই তাহলে আলবত জানাবো ওমানিসার মাধ্যমে। কি গো মিনহাজ, তারপর শুনতে এত প্রবলেম হয় কেন? এটা আপনার কান রেজি গান, আমার রেজি গান কেন, আমি কানে গিয়ে বইছি। আচ্ছা মনে হচ্ছে সব লিসেনারকে রেডিও শোনা থেকে বারণ করা হচ্ছে। লাকি খান, আমগো লাকি খানের মাঝখানে অনেকদিন পাইনি, লাকি খান স্বাগত জানাইতেছি বন্ধু, আপনারে মিস করছি অনেক, আর শোনা যায় না গেলে এটা তো জানি না, আপনি হয়তো বা নেটওয়ার্ক আপনার ঘরের আপনি যে জায়গায় বলছেন ওই জায়গায় হয়তো বা একটু ঝামেলা থাকবার পারে। আচ্ছা সালে আহমেদ আছে লালমনিরহাট থেকে, ওকে এটা কেটা ভাইয়া ভেঙে দেখো আমার জুড়ে দেখো, আমি তোমায় আমি আমায় তুমি আমারই আমারই রয়েছো এল আশা। আচ্ছা আপনাকে গুছান, সমস্যা নেই বন্ধু, আমি আর 1 ঘন্টা আছি, আপনি গুছায় যদি পারেন আজকে লিখলেন, নিলে আমরা তো আছি, 2-1 সপ্তাহ লাগলো গুছাইতে আপনি তারপরে লিখলেন, সমস্যা কি? 2016 সাল থেকে শুনে আসছি ফ্রম রাঙ্গামাটি, নেম ইজ চ্যাং, ও মাই ফ্রেন্ড চ্যাং, ওজ আপ। আচ্ছা আশীর্বাদ ভাইয়া, আমি রংপুর থেকে আউফা, ডিফারেন্ট অনেক নাম পাই আমি, অনেক সুন্দর নাম আউফা, আরেকজন বন্ধুরে পেলাম চ্যাং, মনে হচ্ছে যে জাপানি দলের কোনো প্লেয়ার চ্যাং। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রংপুর থেকে বলছি, আম্মু অনেক প্যারা দেয় তাই নেম বললাম না, আমি কি ওখানেই রয়ে গেলাম, তোমার প্রোগ্রাম অনেকদিন থেকে শুনি বাট কখনো মেসেজ দেইনি, আজকে ফার্স্ট দিলাম, তোমার কথাগুলো অনেক ভালো লাগে আর আমার মন খারাপ থাকলে তোমার প্রোগ্রাম শুনলে মন ভালো যায়, অনেক অনেক শুকরিয়া বন্ধু, নামহীন বন্ধু আমার, আশা করি আপনার নামও আমরা জানবার পারবো, আপনি আন্টিডেলে আমগুলোকে যুক্ত হইবেন। সিলেট থেকে আমগুলোকে আছে আমিনা সুলতানা, স্বাগত জানাতেছি আমিনা সুলতানা। আচ্ছা আমরা পরবর্তী ঘন্টা ফিরে আরো বাকি এসএমএস পড়ি, যে গানটা আপনার লেগে প্লে করতেছি এটা লেগে হৃদয় খানের গান হাহাকার, শুনতে থাকেন লগে থাকেন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

0: சக்கரவக்கர்
1: சக்கரவக்கர்
0: சக்கரவக்கர் பாத்சித் চক্কর বক্কর বাতচিতে নয়া ঘন্টা শেষ ঘন্টা শুরু হয়ে গেছে। স্বাগত জানাই যাচ্ছি আপনার বন্ধু সিফাত, আপনি আছেন ঢাকা এফএম 90.4 এই জায়গায়। হোয়াটসঅ্যাপ, এসএমএস আর মানে ফেসবুকের মাধ্যমে বন্ধুরা একটা কথাবার্তা শেয়ার করছে আমগুলোকে। আমগো নিজু একটা জায়গায় চান্স পেয়েছে, কংগ্রেচুলেশন নিজু, বেস্ট অফ লাক, আপনি আগায় যান, আমরা আপনার পিছনে তো নাই, কারণ পিছনে থাকতে গেলে সমস্যা হয়, পরে আবার দেখা যাচ্ছে আপনি উল্লে গেলে আমরা উল্লে যাবো, তবে আপনি আগে গেলে আমরা অনেক খুশি হবো, অনেক অনেক শুভকামনা আপনার লেগে। আচ্ছা, এদিকে যারা যারা আছেন একটা কথাবার্তা একটু পড়ি। আমাকে অবসান লিখছে, ভাই উত্তরায় বৃষ্টি হইতেছে কিন্তু গরমটা কমতেছে না। এইটাই তো সমস্যা রে বন্ধু, যে বৃষ্টি হয় মাগার গরম ওরম ভাবে কমে না। অবশ্য গরম কমার কথাও না, কারণ গরমের দিনে একটু গরম তো থাকবই। আচ্ছা, মোটিভেশনের জন্য সিফাত ভাই সেরা রে, বাস্তবতার বাইরে গিয়ে আসলে ভেবে লাভ নেই কোনো কিছু। জীবনে বিনোদন চাইলে কখনো সেম দলের সাপোর্টার বিয়ে করা উচিত না, দুইজন দুই দলের আর প্রত্যেক ম্যাচে বাসার মধ্যে তুমুল কেচাল, এই না হইলে কি মজা আছে নাকি? বিশেষ দ্রষ্টব্য, ঝগড়ার জন্য কিন্তু ব্রাজিল ফ্যানরাই ফ্যানগুলাই সেরা। অ্যাঞ্জেলো লোকের কথা এই চিন্তা করতে গেলে শুনেন, আপনি যদি এই ভিন্ন দলের, আমি এটা একটু এগেনস্টে, ভিন্ন দলের কেউ রে ধরেন আপনি পছন্দ করলেন, আপনার লাইফ পার্টনার হলো ভিন্ন দলের, শুনেন বিষয়টা এমন না যে না আপনারা প্রচন্ড সুখে আছেন, তারপরে এই দুইটা দলে চার বছর পর পর ওয়ার্ল্ড কাপ এলে আপনারা ঝগড়া করেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি বিয়ে করার দুই তিন মাস পরের থেকে মোটামুটি ঝগড়া শুরু হয়ে যাবে, তখন ব্রাজিলের ফ্যান আর্জেন্টিনার ফ্যান একটা যখন ঢুকবো তখন আপনার মায়ের খাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ অলরেডি আগের থেকে তো আপনার উপরে চেতা, তার মধ্যে আবার একটা চান্স পাবো। সো ওই ক্ষেত্রে আমার মনে হয় এক দল রইলে সবচেয়ে ভালো, ঠিক আছে, কারণ এত ঝগড়ার মাঝখানে ওগুলোর থেকেই তো মানুষ বাঁচবার চায়, আবার নতুন করে একটা ঝগড়ার সাবজেক্ট ঢুকায় লাভ আছে? অহনা লিখছে 100,000 1,00,000 100,00,000 1,00,000, আপনার কাছে কি সত্যি কোটি কোটি মেসেজ আসে ভাইয়া? আয়েন আপনি, আপনার জন্য এত সন্দেহ সবকিছু, আপনি আয়া একটু পাশে বইয়া, আপনি একটু গুন নেন বয়ে বয়ে হাজার হাজার কোটি কোটি আয়ে কিনা, কারণ আপনারা দেখতেছি ইদানিং আপনার ভিতরে প্রচন্ড সন্দেহ ঢুকতেছে, প্রচন্ড। শিবু ভাইয়া ডিপ জলস ডাকি, ডায়লগ চ্যালেঞ্জে তুমি আসলে না কেন? আমার ডায়লগ দিয়ে কুল পাই না আমি, আমার কাটতে দিব ডায়লগ। আচ্ছা, এই জায়গায় আমাকে ফেসবুকের মধ্যে যারা যারা আছে হ্যাঁ কথাবার্তাগুলো আমরা একটু দেখি কারা কারা আছে আমগুলোকে ফেসবুক। আচ্ছা, যারা জয়েন করবার চান এই ঘন্টা facebook.com/ilovedhakafm, এটা লোক আমগো পেজ, এই পেজে কিন্তু আপনি অ্যাপ পারবেন লোড দিয়া, আইটাইটা অ্যাপ পারবেন। আজহার ইসলাম ফ্লেভার, এত লেট কেলা, ওয়েলকাম টু চক্কর বক্কর বাতচিত। লাস্ট উইকে আমি স্ক্যামের শিকার হই বিস্তারিত, মুকুল টি স্টলে আসলে বলবো। আচ্ছা মুকুল, বাইরে করবেন, ওকে। এদিকে আমগো এস এম এস এর মাধ্যমে যে বন্ধুরা ছিল আমরা একটু ওই এস এম এস গুলো পড়ি, কারণ আমরা কইছিলাম যে পড়বো, তো বন্ধুরা বই রয়েছে, তুমি না কইলা আগে এস এম এস পড়বা, তো পড়তেছি তো, যাইতেছি কেনি আছি তো। এই জায়গার মধ্যে লিখছে একটা হারানো বিজ্ঞপ্তি, আমার মেন্টাল হাসপাতাল থেকে একজন রুগী হারিয়ে গেছে, তো জান গা আপনি এখানে বই রয়েছেন কি লিখে এখন ওই জায়গায়। ব্যান পার্টি শেষে ভয় দিলেন কেন? না এটা ভয় না, এটা আনন্দে উর্রা, এটা এটা এটা ভয় কেমনে? এরকম ভয় পাইলে আপনি কোনো উৎসবে যান? আপনি যান না। সুজন মাঝি লিখছে, থ্যাংকস ভাইয়া সহজভাবে বুঝানোর জন্য, তবে মেসেজ পাইলে পড়তে হবে ভাইয়া, জুলাই রাখলে হবে না। আর ভাই রংপুরের ওয়েদার অনেক সুন্দর, আমার ঘুম পাইতেছে, আমি ঘুমাইলাম, ওকে গুড গুড দুপুর। আচ্ছা সালিহুল লিখছিল গিয়া, একটু আগে রংপুর থেকে একটা আখি টেক্সট করেছিলেন, আপনি কি আমাদের মধুপুরের আখি, এই আপনি সবাই এরকম খুঁজেন কে লেগে? হ্যাঁ কইল কি আমি কম ওইটা মিয়া, খালি আজ এটা কথা কন ধরেন, হ্যাঁ কইলো যা আমি অমুক জায়গা, আমি কম ওইটাই যা জিন্দিগি তো কম নাইনি। তুমি কিছু করছো না এখন দিয়ে আইলো, আগের লেখা আইছে, আচ্ছা একটা কথা কই তোমারে, তারপরে ইমোজি দিচ্ছে অনেক ভালোবাসা, তারপরে হাসি, অনেক কিছুর ইমোজি। আজ খুব রাগ করে বৃষ্টিতে ভিজেছি, কারণ সকালে টিভি ছাড়ার সাথে সাথেই কারেন্ট চলে গেছে, খেলাটা দেখবার পারিনি, আফসোস। তমা ফ্রম সিলেট, রাগ করে মেসে বৃষ্টিতে ভিজে, আচ্ছা যাক ভিজবারই পারে, সমস্যা নেই। তারপরে ই ক্যান ঠিকঠাক আছে না, আবার জ্বর সর্দি আইতেছে, কোনটা? তুমি যখন মেসেজ পড়লে তখন আমি পানি খাই, তখন নাকে মুখে উঠে যায় রংপুর থেকে সানিম। ওহ সরি বন্ধু, তাহলে আপনি পরের বার আপনার রিসেন্স পড়লে আমরা গান মান নিচা রাখবেন, যাতে পানি উপরে গেলেও পড়ে যায়। মাইসা রংপুর থেকে আছে, আমি জানতে চাই, আপনি জানতে চান না, আপনি এত জানতে চান কে লেগে? প্রতিবার একই কথা, একই প্রশ্ন করে, এই একই প্রশ্ন, এফ এম এর অর্থ কি, আর্যের অর্থ কি? আচ্ছা আর সিফাত ভাই কি মনে হচ্ছে তুমি, আমার এক্সাম শেষ হলো তিনটায়, তাই এখন আমি জয়েন হলাম, তমা ফ্রম রংপুর। ওকে তমা, নো প্রবলেম, আমাকে আজকে যাত্রাবাড়ির তমাও জয়েন করছে, তবে এখন আছে কিনা আমি জানি না। ভাইয়া আমি মাইসা রংপুর থেকে, আচ্ছা রংপুর পড়ছিলাম আমরা, এটা আরও আছে লোকিয়া, আমি একটা টাইম ট্রাভেলের মেশিনে করে ফিউচারে গিয়েছিলাম, বেশি দূরে না, এই ধরেন 18-19 জুলাই অব দিস ইয়ার। ওকে, ওমা, গিয়ে দেখি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, এরপর ঘুমটা ভেঙে গেল। ভাবছিলাম 20 জুলাই তাও দেখলে ভালো হতো, কজ আমার রেজাল্ট দিবে ওই দিন। স্বপ্ন এমনি সত্যি হয় না, যেটা দেন ওটার উল্টাটা হয়, এরকম তো অনেক মানুষ আছে, যেটা দেয় ওটার উল্টাটা হয়। যদি উল্টাটা হয় বন্ধু গো, বন্ধু গো শোনো গান করছে, ধর ওই তেলেছিলাম একটা পড়ছে গান। ভাই টাইম কয়টা হইল? টাইম এখন হইল কয়টা? টাইম এখন হচ্ছে 4:05। আচ্ছা, আরো আছে এই লোকে আমার বন্ধু আকলিমা ভাইয়া, কি লিখবো, মাথায় তো চক্কর দেয়, লিখতে লাগলে লিখমু না, লিখমু না, আপনি বলেন আর আমি শুধু শুনি আপনাকে। যাক, আপনি জানাইছেন তো যে আপনার মাথা চক্কর দিতেছে, আপনি ঠিকঠাক মতো ঘুম টুম দেন। লাল শাড়ি পরিয়া কন্যা ভাইয়া গানটি প্লে করেন প্লিজ, প্লিজ। আচ্ছা এই ভাইয়া, আমি মারিয়া, চিনতে পারলাম আমাকে? চিনবার পারছি বন্ধু আপনারে। আচ্ছা, তারপরে তোমার ভয়েস সেই কি ওর দুষ্টু। আচ্ছা, আমিও রংপুর থেকে। আচ্ছা, একটা আবদার, তুমি একটু হররের সাথে ফানি সাউন্ড দাও প্লিজ, এটা তো কঠিন হয়ে যাবো ইয়ের মধ্যে। আচ্ছা যাই হোক, আমি একটু শুনতে চাই। আর 2 তারিখ থেকে এক্সাম, সো ইফ ইউ ওয়ান্ট ইউ উইল সাজেস্ট মি সাম ইংলিশ অ্যাডভাইস, আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যাভয়েড বাই ইউর অ্যাডভাইস, কিউট সি বা ইয়া ইয়া, ওইটাই আর কি, এটাই। ইংলিশে কি সাজেশন দিব? সবচেয়ে মজার ব্যাপার কি ইংলিশে জানেন, ইংলিশে সবচেয়ে, আমরা ইংলিশে অনেকে ভয় পাই, কিন্তু মজার ব্যাপার হলো আপনি যখন মানে ইংলিশটারে বুঝা পড়বেন, মানে ওই ইংলিশটারে যখন আপনি বাংলা আগে বুঝা যাবেন যে এটা আসলে কি আছে। ধরেন আপনি লিখছেন যে কি আপনার নাম হল মারিয়া, মাই নেম ইজ মারিয়া, অ্যান্ড এটা জাস্ট এক্সাম্পল দিয়েছে, মাই নেম ইজ মারিয়া, তো আমার নাম মারিয়া, এটা যখন আপনি বুঝবেন তখন আপনি কিন্তু ওই লাইনটা নিয়ে আরও অনেক কিছু লিখবার পারবেন। তো এটা ইংলিশের প্যারাগ্রাফ হোক বা এসে হোক, যেটাই হোক না কে লেখা, আপনি যদি বা ওই যে ওই চ্যাপ্টারটার সম্পর্কে যদি আপনি মোটামুটি একটা ধারণা নিয়ে নেন যে এটার ভিতরে আসলে কি বোঝানো হয়েছে, এটা যে কোনো ভাষারই ব্যাপারে, আপনি যখন বুঝে যাবেন তখন আপনি দেখবেন কি ইজিলি ওই জিনিসগুলো করতে পারবেন। সেকেন্ড টাইম কোনটা হয় যে আপনি যেটা লিখবেন বুঝা যে ফালাইছেন, এমন যে উত্তরটা দিবেন ওই উত্তরটা যে আগে বাংলা করেন, বাংলা ওই বাংলাটার ইংলিশ কি ওই ব্যাপারে, এর লেগে ইংলিশটা জানা আপনার অনেক বেশি পরিমাণ জরুরি। তাছাড়া এটা খুব কঠিন কোনো কিছু না, এটা লোক আপনি যখন বুঝতে পারবেন তখন অটোমেটিক্যালি আপনার কাছে এই জিনিসটা খুব ইজি হয়ে যাবে, এটাই স্বাভাবিক, এটাই হয়। যাই হোক, আমার ইংলিশ রেজাল্ট মোটামুটি ভালোই আছে, আমি এখনো জানি না কেমনে। আমিনা সুলতানা লিখছে, লেবুর রস চিনির দানা আমার প্রিয় আর্জেন্টিনা, ওহো পড়া। ফারুক আছে আমলকে, চক্কর বক্কর বাচ্চিত 90.4 FM ঢাকা ভাই, হা হা হা ফারুক, ওকে ফারুকের হাসি অনেক সুন্দর। আচ্ছা জানো ভাইয়া, তোমাকে শুনবো বলে আজকে কোচিংয়ে যাইনি, তাই মা লাঠি নিয়ে তারা করেছিল, তোমার নিয়মিত শুনি তবে কখনো টেক্সট করি না, আজকে করলাম। কে জিতলো, মানে আন্টি জিতছে, মাইমুর খাইছেন নাকি? হ্যাঁ টায়ার্ড হয়ে ঘরে গিয়ে বয়ে রয়েছে, কোনটা জানাই দেবো, রেজাল্ট জানাই দেবো আমি করে। যাই হোক, রেজাল্ট জানায়েন, আমরা একটু গানে গান হইনি আবার ফিরে আইতেছি, যে গানটা হনমু ঋতুরাজ এন্ড নন্দিতার কণ্ঠে বুলবুলি, আমার সবার প্রিয় কাজী নজরুল ইসলামের একটি অনবদ্য সৃষ্টি বুলবুলি। আপনি যদিও এই এই ভার্সনটার ভিতরে আলাদাভাবে কিছু লিরিক অ্যাড করা হয়েছে, তো তারপরেও মূল গানটা কিন্তু এইটাই, মানে 80% গানের লোকের কাজী নজরুল ইসলামের লেখাটাই। তো আপনি শুনতে থাকেন, লগেই থাকেন ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: যেতে শিখা তো
4: না না মানে দেশের বাইরে না আর কি, শেষের দিকে যেতে শিখা তো ওইটা আর কি করে তুলেছিলাম। তো সিফাত আপনার লগে আছি, চক্কর বক্কর বাতচিত লিয়ে আপনি শুনতেছেন 90.4। আমি ফ্রেন্ড করে কই, খালি ফ্রিকোয়েন্সিতে না, আপনি অ্যাপের মাধ্যমে শুনবার পারেন। যারা নতুন বন্ধুরা আছেন, প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ঢাকা এফএম অ্যাপটা ডাউনলোড করে নেবেন, একেবারে বিন্দাস মনে করেন ফকফকা ক্লিয়ার আপনি শুনবার পারবেন। এই জায়গায় আছে অহন ইসলাম। স্কুলে থাকতে একবার কবিতা লেখার প্রতিযোগিতায় আমি নিউজ পেপার থেকে একটা কবিতা কপি করে লিখে খাবারের প্লেট পুরস্কার পেয়েছিলাম। প্রায় 13 বছর যত্ন করে প্লেটটা রাখলাম, কিন্তু কদিন আগে সেটা ভেঙে গেছে। 13 বছরই আপনার লেখা বোনাস ছিল এটা, একে তো লোকে কপি করে লিখছেন, তার মধ্যে যেটা টিকা রয়েছে এটা তো ভালো যে আপনার বোকা দেয় নেই। ও যদি শোকেস থেকে বাইরে গো, তো তুমি তো আমার 2 নম্বর বইতে অর্জন করছো, তখন আপনি কি উত্তর দিতেন? কোন যাক, তারপরও আপনি একটা লং টাইম জিনিসটাকে যত্নে রাখছেন, এটা একটা ভালো গুণ। তৌসিফ আলম মাহিন রংপুর থেকে আছে আমার বন্ধু। ভাই আপনাকে খুব চেনা চেনা লাগতেছে, আপনি কি রিদম ভাইয়ের পকেট মারছেন? আর কোয়েন না ওই দিনের কথা, ভালো কথা আপনি করে কোয়েলি, ওদিন তো মারছিলাম, এইটা দিয়ে আমার চেয়ে বেশি করি। মানি ব্যাগের ভিতরে মানি তো নাই, ব্যাগ পর্যন্ত নাই, পুরাটাই লোকে অন্যরকম, মানে একটা কাগজের মতো আর কি। যাক ভালো হয়েছে তৌসিফ আলম মাহিন, আপনি মনে প্ল্যান করছিলেন নটটা মারেন না, নটটা মারেন না আপনি, আমি গুলিস্তানের দিকে যান। আচ্ছা আফ্রিদা ওয়াসিমা, ভাইয়া আমার কমেন্টটা পড়লেন না, কোন বন্ধু আপনার কমেন্ট আপনি লিখছিলেন হলো গিয়া, ভাইয়া আর্জেন্টিনা যেতে খুব ভালো লাগে, আমি পড়ছি তো বন্ধু, আপনি কোয়া ছিলেন, আপনি শুনেন নাই কেতালে। আচ্ছা এই জায়গার মধ্যে আছে আমার বন্ধু কেটা আছে, আচ্ছা এই জায়গার মধ্যে হলো গিয়া ও আচ্ছা হ্যাঁ তো লিখছিল পরের নাকি লিখে। আচ্ছা আমরা হোয়াটসঅ্যাপে যাই একটু, হোয়াটসঅ্যাপে আমার যে বন্ধুরা সিফাত ভাই, আজকে 3 বছর পরে শুনছি ঢাকা এফএম 90.4। ওকে কেলে, এতদিন আপনি কোয়া ছিলেন বন্ধু? 3 বছর দেশের বাইরে ছিলেন? আচ্ছা হররের সাথে ফানি মিউজিক চাইলে সবুজ শাড়িওয়ালা পেতনির কার্টুন দেখো বন্ধু, এটা একটা ভালো গেছেন আপনি। ঠাকুরমার ঝুলি দেখতে না, ওটার ভিতরে আমার ডায়লগুলো সেরকম লাগতো। তারপরে খেয়ে নেই মানে দীর্ঘ প্র্যাকটিস করতে হবে আর কি। ওকে এই জায়গায় আছে আমার বন্ধু, আসসালামু আলাইকুম ভাইয়া, রিমা সিলেট থেকে, কেমন আছেন আপনি? আজকে আমার আপনার আড্ডায় যোগ দিতে আমার একটু দেরি হয়ে গেল, বাসায় মেহমান এসেছে, মেহমানদের আপ্যায়ন করতে যেয়ে দেরি হয়ে গেল। মেহমান কইতেন না দুপুরবেলা আপনাকে কি হেন, বিকেল হেন নাস্তা নাস্তা খাই ভাইয়া, ছিল একটু কথাবার্তা কইতেছি, যাক মেহমান তো মেহমানই। আচ্ছা পাবনা থেকে আমার একজন বন্ধু আছে, বন্ধুর নাম লিখেন নাই কা। আচ্ছা ভাইয়া হারিয়ে যায়নি, আছি আপনাদের সাথে অলওয়েজ, বাট কোনো কারণে টেক্সট করতে পারিনি এতদিন, কিন্তু আপনার শো শুনতাম মাঝে মাঝে, একটু গ্যাপ গেছে তার জন্য সরি। আমি আছি ভাইয়া, জানি যাইনি, আপনার মিষ্টি কথা না শুনলে কোথায় না শুনে কোথায় যাই, তমা যাত্রা থেকে। তো আপনার চাই নিয়মিত তমা আমগুলোকে যুক্ত হোক, আবার আগের মতো আপনি মনে কোরবানিদের পরের থেকে, আবার রোজার থেকে মনে হয় পাইনি, বা কোরবানিদের পর থেকে মানে বেশি পাইনি আর কি। আচ্ছা আইসে গেছি তোমার অভাগা, অনেক দেরিতে দেরিতে আসার জন্য ক্ষমা প্রার্থী, নিজেকে খুব একা একা লাগে তাই সব জায়গায় দেরিতে যাই, জাওয়াত রংপুর। আপনার তো তাহলে আপনার কথা হইনা মনে হচ্ছে, আপনার একা লাগে না, আপনি একা নিজের রাগ বাড়ছেন, যদি একা নিজের রাগ বাড় না চেতেন তাহলে তো সব জায়গায় লৌড়ায় যেতেন, যে না আমি ওই জায়গায় একটু দোকলামো, ওই জায়গায় তিকলামো, অনেক বন্ধু হয়ে থাকবো। যেহেতু আপনি চান না এলাকা দেরি করে যান, মানে আমি একটু বেশিক্ষণ একা থাকবার চান দেখে হয়তো দেরি করে যান, দেন আপনার কথাই আপনার লোকের সাংঘর্ষিক, বুঝছেন এই লোক কাহিনি। এখন থেকে লড়তে যাবেন গা, কেউ দাওয়াত দেওয়ার আগে মনে করেন চিন্তা করছেন যে কোনো ঘটকায় ওই বারের ভিতরে মাইয়া দেখে গেছে, ফাট করে যাবেন গা, আন্টি বিয়া কবে, আমি আইবার চাই ওই জায়গার মধ্যে, আপনি একে যাবেন গা ওই জায়গার মধ্যে, যে আমি তো একা, আমি সপ্তাহে লয়ে থাকবার চাই। সিবাদ ভাই ভালো আছেন? খুব বৃষ্টি হচ্ছে কেরালাতে, রাকিব বলবেন আর কোয়েন না বন্ধু বৃষ্টির কথা, আপনার মনে বৃষ্টি হয়েছে এই মোনা ঘুরে চোখ ঝলসায় গেছে গা, এমন রই ঢাকায় কষ্ট লাগে না কোন। অহনা লিখছে, ডাউটিং ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট, আই এম নট ডাউটিং এনিথিং, আই এম জাস্ট কিডিং উইথ ইউ, সো প্লিজ স্টপ মিস আন্ডারস্ট্যান্ডিং মি। নো নো নো, আই মিস আন্ডারস্ট্যান্ডিং যদি না করি, লগে লগে যদি কথা বুঝে দিকে কথা আগাইব, এই কথা তো হেনি শেষ হয়ে যাবো গহনা, আপনি তো আবার গেলেন গা হারায়, এলটাই তো কইতেছিলাম তখন। আচ্ছা এস এম এস এ যাই আমরা একটু, এস এম এস এ কোটি কোটি বন্ধুরা আছে, এখন আবার জিগাইব, কোটি কোটি আপনি গুনছেন, এলিকা কইলাম আপনাদের আর কি। বুঝে কয় না আমি তোমাকে অনেক ভালোবাসি আকাশের সমান, কোন প্রেমিক প্রেমিকা আকাশ মাইপা দেখে গিয়ে হ্যাঁ সমান কিনা, আমি তো পাশের বাড়ির আকাশটা পর্যন্ত কেউ মাইপা দেখে নেই। আচ্ছা যাই হোক, আরিবা আমগুলোকে চট্টগ্রাম থেকে আছে, বহুদিন পরে দেখলাম মনে আরিবারে, আরিবা কি লিখছে দেখি একটু আমরা। আরে কি, তারপরে লোকে আপনার কথাগুলো অনেক ভালো লাগে, বিশেষ করে আপনার সঙ্গগুলো একটু বেশি সুন্দর লাগে। সুক্রিয়া বন্ধু, বেশি বেশি করে শুনবেন। আচ্ছা এই জায়গায় আছে আমগো বন্ধু, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনার ভয়েসটা অনেক সুন্দর। দুষ্টু শরম করে কিন্তু আমার। আচ্ছা আজ কতদিন থেকে এস এম এস করি, একদিনও পড়েন না। তাবাসুম ফ্রম রংপুর, না তাবাসুম এরম তো হয় না, গত সপ্তাহের ভিতরে এস এম এস কেউ উঠতে পড়িনি, হুদা আপনারটা না তো ওই সময় আপনি হয়তো মানে পড়বার পারেন ওই সময়টার ভিতরে, কিন্তু তার আগে তো নিয়মিত এস এম এস পড়ে, তো তাহলে তার আগে নিশ্চয়ই আপনি আছিলেন না। চক্কর বক্কর বাচ্চি 90.4 এফ এম ঢাকা এফ এম, হা হা হা ফারুক সুন্দর হয়েছে, অনেক ডিফারেন্ট হয়েছে একটা এস এম এস। লটস অফ লাভ দিচ্ছে আমারে নিদ্রা ফ্রম মিরপুর, অনেক অনেক সুক্রিয়া বন্ধু, গ্রহণ করলাম ভালোবাসা। আচ্ছা রংপুর থেকে আছে অচেনা মেয়েটা, বলছি আমার কাছে গানের থেকে তোমার কথাগুলো ভালো লাগে। কয় সপ্তাহ আমি শরমে পরে কই না জানেন না। আচ্ছা এই জায়গায় চলে গিয়া রাফিয়া, রাফিয়া আমার লাইফ হ্যাপি ইনসিডেন্টগুলোর মাঝে বুয়েটের বাসে বাড়ি আসা অ্যান্ড আর্জেন্টিনার খেলা খুব মেমোরেবল, চাক জিন্দগির ভিতরে সুন্দর। আসলে সত্যি কথা কি, যেমন আর্জেন্টিনাটার লোকে যদি কই, এটা একটা আসলে বিশাল একটা মেমোরিজ ছিল, যেই যেই দলের আর কি ফ্যান, যেমন ব্রাজিলের ফ্যান যারা, ব্রাজিল যদি ওয়ার্ল্ড কাপ নেয় এগো একটা আলাদা একটা স্মৃতি হইব, পরে আবার মারামারি করতে হলে কিন্তু মারামারি লেগে যাবে, আমি আগে কয়ে রাখুন, কাপ পাইবেন এনজয় করবেন শেষ। আচ্ছা 1 জুলাই থেকে এক্সাম শুরু, তাই অনেক পড়ার চাপ, তাই আর শুনতে পারবো না, দোয়া করিও যেন ফাস্ট হই। ওকে আফা, অনেক অনেক শুভকামনা আপনার লেগা। ভাইয়া আজ প্রথম এস এম এস করলাম, জীবন নিয়ে কিছু উক্তি বলো, তাসনিম আহমেদ রংপুর থেকে। জীবন নিয়ে কোনো উক্তি নেই, উক্তি দেওয়া জীবন চলে না, আপনি জিন্দগি পার করতে থাকেন প্রতি মুহূর্তে মুহূর্তে উক্তি ক্রিয়েট হইব, সবচেয়ে বেশি ক্রিয়েট হয় প্রথমে মার উক্তি দিয়া, ঠিক আছে? সো ওই জায়গার ভিতরে উক্তি উক্তি ভালো লাগে, উক্তি আপনি নিজে, আমি কি দিব, আমার চেয়ে অনেক ভালো ভালো উক্তি তো মানুষজন দিয়ে রাখছে, তো ওগুলো আপনি ফলো করতে পারেন, ইন্সপিরেশন পাবেন বা ইন্সপায়ার হবেন, মাগার আপনার জীবন আপনার মতো আর কি, তো ওই জায়গার মধ্যে আপনি খুব ভালো মতোই বুঝবেন কোনটা ভালো কোনটা খারাপ, এটা যদি বিবেচনা আনতে পারেন, বাকি সব দিন খালি উক্তি আর উক্তি উক্তি আর উক্তি দেখবেন জিন্দগিতে। একজন বন্ধু খালি হুদা লিখছে টুকি, ডরাইছি আমি, এটা কোন বন্ধু? ভাই একটা বিষয় খেয়াল করেছেন, ব্রাজিল গ্রুপ স্টেজে 7টা গোল করেছে আবার খাইছে একটা, ওদের টোটাল পয়েন্ট 7, আবার সর্বনিম্ন 7 মিনিটে গোল করছে, অ্যান্ড সেই গোলটাও 7 নম্বর প্লেয়ারই করছে, মানে ওদের পিছনে 7 সংখ্যাটা লেগে আছে। নেইমারকে সেই দিন 75 মিনিটসে নামায়া, 77 মিনিটসে নামাইলে ভালো হইতো না, 7 আছে তো 75, থুকু মানে আর কি, হ্যাঁ আমি সাজেস্ট করতেছি, আপনি মনে করেন এর সাপোর্ট দিতেছি আমি, ঠিক আছে? আর কয়না পৃথিবীতে লাকি 7, আমার মনে হয় এটা ব্রাজিল ছাড়া বাকি সবার লেগেছে লাকি 7, এগুলো লেগে ব্যাড লাক 7 আর কি এটা। এই জায়গার মধ্যে আছে লোকিয়া আমগো, আর কেটা আছে আমগো বন্ধু, আমগো পরীক্ষা কি কপিয়ে দিয়েছি রাফি ফ্রম রংপুর, যেটা যে জায়গায় দরকার, এটা কি কোপানের জিনিস, এনার না লিখবেন আপনি? কুরবানি ঈদের সময় কসাইরে পাশে মানে কসাইরে কামে লাগায় হ্যাঁ পাশে কারায় থাকে, হ্যাঁ তন কোপায় না, পরীক্ষার ভিতরে লেখার কথা তন লিখে না, তন কোপায় কন কেমনে কি হইব? এক বন্ধু লিখছে শোনা যায় না, একটু কানটা একটু পরিষ্কার করেন, সবাই তো শুনতেছে, রাফি আছে পরীক্ষাকে। ও আচ্ছা রাফির কথাই তো আমরা বললাম, যাক রাফি শুভকামনা আপনার লেগা, গুড আফটারনুন, কেমন আছেন দাদা? আমি লিপ্তি বলছি, ইয়াস আমাদের লিপ্তি জয়েন করছে, অনেকদিন পর আবার অ্যাড হলাম, সবাইকে অনেক অনেক মিস করেছি, আজ থেকে এক্সাম শেষ, এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন অ্যাড হতে, শিওর বন্ধু, অনেক অনেক শুকরিয়া আপনাদের। ও ভাইয়া বলো আমার আর তোমার কোন কোন বোন আছে নাকি? তোমা ফ্রম রংপুর কি বলো, আমার আর তোমার কোনো বোন আছে বুঝি নাকি, এটা বোন আছে মানে আমার তো বোন আছে মানে কোনটা বুঝি নাকি। আচ্ছা যাই হোক, আকলিমা ভাইয়া বাজাবেন তো নিখোঁজ বা শিহরণ দুইটা থেকে একটা পারলে দুইটাই বাজান, আপনি অনেক ভালো বাজাবেন কিন্তু। আমি বন্ধু বাজাইছি, বাজাই তো গান রেকর্ড করছিলাম, পরে এগুলান ওই যে বিভিন্ন মিউজিক্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে ওগুলোর ভিতরে আপনি পাইবেন। আর কথা হলো গিয়া যে এই আমার শোয়ের ভিতরে আমি জানি না আমার প্লেলিস্টে আমার গান আছে কিনা, যদি থাকে তাহলে আলবত লইব বন্ধু, নাহলে আপনি ঢাকা এফএমে এমনি প্লেলিস্টে তো পাইবেনই গান, বিভিন্ন মান সিঙ্গারের গানই পাবেন। আচ্ছা আজ প্রথম ভাইয়া আমার সবগুলো মেসেজ পড়েছেন ভালো লাগলো, সরি বন্ধু ভুলে পড়ে লাইছি আমি, আরে আমার আমারে মারতেছে, আর সরি আমি ভুলে পড়ে লাইছি, আচ্ছা, চক্কর বক্কর নাকি বক্কর চক্কর অনুষ্ঠান চলছে ফ্রম রাঙামাটি, নাম চ্যাং। দোয়া করিয়েন, এবছর এসএসসি এক্সাম দিয়েছি, এ প্লাস আনতে পারলে মতিঝিল আসবো। ঢাকা এফএম অফিস তো মতিঝিল না, ঠিক বলেছি না, একেবারে ভুল কথা বলেছেন। প্রথমটা ভুল হলো এটা চক্কর বক্কর বাতচিত, আর দ্বিতীয় কথা হলো ঢাকা এফএম অফিস মতিঝিলে না, ঢাকা এফএম অফিস হচ্ছে গুলশানে, ঠিক আছে, গুলশান না বানাটার মতিঝিলে আমার অফিস কোনোদিনই আসছিল না। তো যাই হোক, আপনি জানিয়ে গেছেন ভালো, এরপরে থেকে কইতে পারবেন না যে ভাই আমি স্টিলে মতিঝিল থেকে ঘুরে এলাম। গুলশান এক না বানাটার 15 ফ্লোর লিফটের উল্টা দিকে ঘুরলেন। যাই হোক, আমরা একটা গানে যাই, যে গানটা হুনমুটের পিন্টু ঘোষের গান আন্ধা। শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সবার সাথে 90.4
2: চক্করবক্কর বাতচিত নিয়মিত থাকবেন আশা করি এবং জানাবেন আপনার হাল হকিকত কি অবস্থা। এ জায়গায় আমগো বন্ধু কি লিখছে, লিখছে লোকে পাঠাইছ যে আজ সকালে একটা সকালে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা যাক, সবাই সুস্থ, আমি জানি না ওই ব্যাপারে আসলে আপডেটটা কি, এরা কি সুস্থ আছে কিনা এগুলো তো কিছুই দেননি আপনি। আচ্ছা এই জায়গায় লিখছে শিবাজ ভাই, ইগোর বাংলা কি? আমার ছোট ভাই জিজ্ঞেস করছে আমার, আমি জানি না তাই প্রশ্নটা তোমাকে দিলাম। কঠিন প্রশ্ন করে লেছেন। ইগো আসলে বেসিক্যালি এটা অহং বুঝায় বা অহমিকা, এই টাইপের সেলফ যেটা আর কি, নিজের অহংকার, নিজের অহমিকা, যে আমি উমুক, আমি আমি একটু বেশি অহং এই জায়গার মধ্যে আমার আছে, আমি তো এইটা, আমি কেললেগে ওই জায়গায় যাবো, আমি কেললেগে এটা করবো, তো এটা হলো অহং। এই অহংবোধটারে আর কি ইগো আপনি করে পারেন, অ্যারোগেন্সিরও আপনি ইগোর পাল্লায় রাখতে পারেন। অ্যারোগেন্সি মনে করেন আপনি কোনো জায়গার ভিতরে বুঝাইতেছেন যে আপনি অনেক কিছু আর কি, আপনার কথার উত্তরগুলো, আপনার স্টাইলগুলো এরকম কথাবার্তা যে কেউ পাত্তাই দিতেছেন না আপনি, তো ওই জায়গার মধ্যেও কিন্তু একটা অ্যারোগেন্সি একটা ব্যাপার কিন্তু হয়, বা কারোর লোকে খুব রুডলি আপনি আচরণ করতেছেন খুব তীব্র ক্ষিপ্রতার সাথে, ওটা কিন্তু অ্যারোগেন্সি। সো অ্যারোগেন্সি বা আপনার এই হিংসাত্মক ব্যাপার, এই পুরো জিনিসগুলো কিন্তু ইগোর মধ্যে পড়ে, ঠিক আছে? এখন কিছু ইগো তো আপনার থাকতে হইব যেটা ভালো ইগো, যেমন আমরা কই না আবেগ, একটা লোকে আবেগ আর একটা লোকে অন্ধ আবেগ, আবেগ থাকলেই তো আমরা মানুষ, কিন্তু অন্ধ আবেগ থাকা মানুষ লোকে আপনি নিয়মিত আর কি কন্টিনিউ আপনি একটা বাস খাওয়ার সম্ভাবনা আপনার আছে আর কি। ওকে, জানি আমি একবার হাঁচি দিলে 10-12টা হাঁচি না দেওয়া পর্যন্ত আচ্ছা থামে না। ওই তো আপনার তাহলে ই কি করে এটা হাঁচির পর আপনি একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছেন, একটা খেলার পর্যায়ে। আমার এক কাজিন আছে, 2 ঘন্টা লাগে হাঁচি দিচ্ছে, ওই রেকর্ড ভাঙতে হইব আপনার। বেস্ট অফ লাক বন্ধু, ঠিক আছে? তবে এটা এটা অনেকেরই হয় যে হাঁচি একবার শুরু হলে সহজে থামতে চায় না, অনেকে তো হাঁচি দিতে নাকের হাওয়া ভাঙা যায়, মানে ব্লাড বেড়ে যায় আর অনেক বেশি নার্ভাস হয়ে যায়, নাকের এই জায়গায় একটা হাওয়ার মতো আছে ওটা ভাঙা যায় অনেক সময় জোরে জোরে হাঁচি দিতে, তো কেয়ারফুল থাকবেন। আর হাঁচিটা কেলে গাইতেছে আপনার, অনেক সময় দেখা গেছে যে ওই ধুলাবালিতে সমস্যা থাকে, ঠিক আছে? তো ওইগুলা থেকে দূরে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন রাস্তাঘাটের ভিতরে বা যে জায়গায় ধুলাবালি থাকবে ওই জায়গায় আপনি মাস্ক ব্যবহার করবেন। অনেকে ঘর দোয়ার গুছাইতে যান, তারপরে দেখা গেছে মাস্ক টাস্ক ব্যবহার করেন না, এই ধুলা নাক দিয়ে যায় আর তারপর আবার দেখা গেছে হাঁচি শুরু হয়ে যায়। আচ্ছা সিফাত, আমি চলে যাচ্ছি, ভালো লাগে না, একটা মেসেজও পড়েন না, আগে সব মেসেজ পড়তেন, এখন দিন দেখছি আমার হ্যাবিট বাজে হয়ে যাচ্ছে। ইস্পিতা অ্যান্ড কি লেগে যেতেছেন, মানে আমি পড়িনি এ লেগে না, আপনার হ্যাবিট বাজে হয়ে যেতেছে এই লেগে যেতেছে, মানে আমার এটা ক্লিয়ার হওয়াটা অনেক জরুরি ছিল। আর ইস্পিতা আপনার SMS একটু আগেও পড়ছে বন্ধু, SMS করে আবার একটু হুনার লেগে বইতে হয় বন্ধু, খালি SMS করে তারপরে আপনার গায়েবই ভাবে হুনবেন আপনার SMS পড়ছে আমি। আচ্ছা এই লিখছে ভাইয়া, জানে ফজরের নামাজ পড়ছিলাম যখন সিজদায় গেছি তখন আমার ভাগ্নি পিঠে উঠে কি উঠে বসছে আর কি, টানানি শুরু করছিল, নামাজ শেষ করে কুরআন মাজিদ পড়তেছিলাম, ওকে গলা শুকিয়ে গেছে তাই পানি খেতে গেছে, এসে দেখি কুরআন নাই, তারপর রান্নাঘরে দেখি আমার ভাগ্নি নিচে মিমি যাক। অনেক দুরন্ত আপনার ভাগ্নি যতটুকু বুঝাই যাচ্ছে, আর একটু বেশি নজরে রাখবেন কারণ দুরন্ত বাচ্চারা নিঃসন্দেহে অনেক ব্রেনি হয় কিন্তু এগুলো কন্ট্রোল করাটাও টাফ। আমরা অনেক ধরনের দুর্ঘটনা দেখি যে বাথরুমের মনে করেন যে গেট খোলা ছিল, কোনো বাচ্চা যায় ওই পানিওয়ালা বালতির মধ্যে পড়ে গেছে, হ্যাঁ আর উঠবার পারে নাই, তো এই ধরনের অঘটন দুর্ঘটনাগুলো কিন্তু প্রায়শই ঘটে। তো ওই ক্ষেত্রে আপনার যেই মানে যেইগুলো এই বাচ্চার লেগা বা আপনার ভাগ্নের লেগা ক্ষতিকারক বা ওনার ক্ষতি হইতে পারে এরকম কোনো কিছু থেকে মানে সবসময় ওনারা নজর রাখবেন আর ওই জিনিসগুলো একটু সরায় রাখবেন। আর যাই লিখছে আসসালামু আলাইকুম ভাই, আমি রংপুর থেকে আব্দুর রহমান, শো করা আচ্ছা এটিএম সাদের শো করা সিফাত নাকি যদি হন তাহলে জানাবেন স্যারের শো কবে আর কখন হয়, কারণ আমি যখনই শুনি তখনই পুরনো এপিসোড গুলার ভিতরেই তো উনার যাবতীয় আলাপ আলোচনা আছে। নতুন এপিসোড হলে এটাও আপনি জানবার পারবেন যে কবে হইব কখন হইব। আর পুরনো এপিসোড গুলা বা রিপিট টেলিকাস্ট আপনি পাওয়ার আপনার লেগা প্লে করার কারণটা হলে ওইটার ভিতরে আপনাকে সকল ধরনের প্রশ্নের উত্তর আছে। আর যদি না থাকে ওইটার ভিতরে স্যারের নাম্বারও আছে, ওই নাম্বার অনুযায়ী আপনি কল করে কিন্তু ওনার লগে যোগাযোগ করতে পারেন। তো রিপিট যদি কোনো কিছু হয় বা কোনো জায়গায় কিছু হয় তাহলে আপনি বুঝতে পারবেন এটার পিছনে কোনো একটা উদ্দেশ্য আছে, ওইটার পিছনে কোনো একটা কারণ আছে, শুধু শুধু তার রিপিট হয় না। আচ্ছা ওরে আজকের মতো বিদায়, আমি সাপোর্ট করে আর্জেন্টিনা প্রিয় প্লেয়ার রোনালদো নেইমারের হাতে বিশ্বকাপ দেখতে চাই। হারলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ, তমা ফ্রম সিলেট। বুঝছি আছে এটা বৃষ্টিতে গোসল করানোর রেজাল্ট এটা। ওকে সিবাদ ভাই এস এম এস পড়েন না কেন, রাগ করবো কিন্তু। না বন্ধু কেমনে পড়বো, কোনো উপন্যাস পড়তে চাই দুইটা থেকে আমি এস এম এস পড়ার সময় পাই। হালিমা রংপুর থেকে আছে, আচ্ছা আমি বিদায় নিলাম গো হালিমা। ওকে সিবাদ ভাই কেমন আছো, তোমাদের আর্জেন্টিনার খেলার সময় কারেন্ট থাকে না, সার্ভার জাম থাকে, কোন দল করো ভাই? জামিল, ওইটাই তো জামিল, দেখেন কোন দল করি, এমন এক দল করি যেই দলের দেহনের লেগা মানুষজন এত অস্থির থাকে যে লাইন পর্যন্ত বিজি হয়ে যায়, বুঝেন এবার। আর আপনারা কি দল করেন, নিজের দিকে প্রশ্ন করেন না খেলিগা যে এরা কি দল করে আর আমি কি দল করি, এই দলের খেলা দেহনের লেগা তো কেউ উড়ে না, এইভাবে চিন্তা করবেন। হাই শিবু ভাইয়া বিয়ের দাওয়াত রইল, কার আপনারটা না আমারটা, কারে দাওয়াত দিলেন না দাওয়াত নিলেন, এটা কেমন দাওয়াত, কুয়ে দিলি ওই তো আয়েন না ভাইয়া। একটু একটু দীপান্বিতা গানটা বাজাবেন প্লিজ, তাবাসুম তাবাসুম আমরা একটু বাজাইতে পারি না বন্ধু, বাজাইলে পুরাটা যদি প্লে লিস্ট থেকে পুরাটা প্লে হবে বন্ধু। সালিহুর বিদায় লইছে, ওকে একটা গানের অনুরোধ জানাচ্ছি বন্ধু, আমি চ্যাং আসলে গানের রিকোয়েস্ট আসলে রাখা হয়নি লেগা বন্ধু, রাখবার পারলাম না, যদি প্লে লিস্টে থাকে আলবত প্লে হইব। এই জায়গায় আছে আমি বন্ধু ভাইয়া চিন্তা পারলে, আমি রংপুর থেকে বলছি, অচেনা মেয়ে ফার্স্ট টাইম রিকোয়েস্ট করছি, আমার এমন একটা তুমি চাই, ফার্স্ট টাইম না বন্ধু লাস্ট টাইম করলেও সম্ভব না কারণ সিস্টেমই নেই এই শোয়ের ভিতরে। আচ্ছা এই জায়গায় আছে এবং দুজনে মিলে গানটি কি তোমার, সিফাত ভাই রংপুর থেকে সানিম, সানিম ইয়াস দুজনে মিলে গানটা আমারই, দুজনে মিলে বানাইছিলাম, না দুজনে মিলে বানাইনি একাই বানাইছিলাম, দুজনে মিলে আর কি দিয়েছিলাম, মন বড় কি করবো নাম দিয়ে দিচ্ছে দুজনে মিলে। হুই না থাকলে আবার শুনবেন, বেশি বেশি করে শুনবেন গান, কমেন্ট জানাইবেন কেমন লাগতেছে, কোন সিচুয়েশনে শুনতেছেন সবই জানাইবেন, তাহলে আমার লেগে পরবর্তী গানটা মানে আমার লেগা আর কি ক্রিয়েট করা আরো ইজি হয়। এনিওয়ে যাইতে যাইতে যে গানটা প্লে করতেছি পৃথ্বীরাজ ফিচারিং রেহানের বাজে স্বভাব, এই গানটা হুন তুনতে বিদায় লোমো বন্ধু। তো আজকে তো বহুত বাতচিত হয়ে গেল গা, দিলে কেউ চোট পায়েন না, সবসময় হাসি খুশি থাকবেন, আর গরমের দিন যেহেতু গরম পড়তেছে আবার ঠান্ডা বৃষ্টি আইতেছে, সাবধানে থাকবেন, নিজে সেফ থাকবেন, পানি মিস করা যাবো না কোনোভাবেই, পানি খাইতে হইব নিয়মিত, ঠিক আছে। আজকে আর বেশি কথা কমু না, সব দলের লেগা শুভকামনা, আমগো পছন্দের দলগুলো জিতুক, সামনের দিকে আগা, খেলা আরো জয়মা উঠুক, আমরা এটাই চাই। গান হুন তুনতে বিদায় লইতেছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটা। আজকের লেগে সিফাত কইতেছি, টাটা বাই বাই অ্যান্ড আলবিদা।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

ওয়েলকাম টু ঢাকা ফ্রম 90.4 এক নেশন এক স্টেশন। শুরু হয়ে গেল সিটি লাইফ রিতার সাথে এবং সিটি লাইফ চলবে ঠিক রাত 8টা পর্যন্ত। কেমন আছেন সবাই, কি চলছে আপনার শহরে এবং আপনার আশেপাশে কি চলছে, আপনার মনের ভেতরে কি চলছে, আপনার মনের ভেতরে আপনার সাজানো যে শহরটা আছে সে শহরে কি চলছে। প্লিজ ইফ ইউ উইশ ইউ ক্যান শেয়ার উইথ মি, ইফ ইউ ডোন্ট দেন ইউ ক্যান শেয়ার উইথ মি থ্রু হোয়াটসঅ্যাপ ওয়ার ইট উইল বি ভেরি পার্সোনাল। ওকে, ইউ অ্যান্ড মি উইল বি ডিসকাস উইথ ইট। ওয়েল, so let's enjoy this track and along this song I'm welcoming you all on Dhaka FM 90.4.

0: শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: ঢাকা FM 90.4
0: সারা দেশে
1: সবার সাথে।

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
0: মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
3: Nation, X Station.

90.4 FM. মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: You're listening to Dhaka FM 90.4.
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
0: উফ, শান্তি নাই রে।
2: আছে।
0: কই?
2: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
2: পাবেন
0: কি?
2: শান্তি।
0: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

City Life. চলছে ঢাকা FM 90.4 এর সিটি লাইফ রিতার সাথে, এবং যারা যারা আমাকে কমেন্ট করেছেন অর হোয়াটসঅ্যাপ করেছেন, হোয়াটসঅ্যাপ গুলো পড়ে দেওয়ার চেষ্টা করি, বিকজ দিজ আর বিট পার্সোনাল। কারণ অনেকে চিন্তা করেন কমেন্টে গিয়ে বলবো, সবাই আমার কথাটা বুঝে ফেলবে, জেনে ফেলবে, তার সাথে হোয়াটসঅ্যাপে বলি, ধীরে ধীরে বললেও জোরে জোরে সবাই শুনে ফেলবে রেডিওর মাধ্যমে। ওকে, সিস্টেমটা একটু ডিফারেন্ট, বাট ইটস গুড। ওয়েল, তাহিরা আমাকে লিখেছেন তার বিয়ে ঠিক হয়ে গেছে, ওয়াও, ইয়েপি, কংগ্রেচুলেশনস, বি হ্যাপি। ওকে ওকে, দেন কবে ঠিক হয়েছে সেটা কিন্তু তিনি বলেননি, এটা একটা ভেরি ক্লেভার, ওকে, ভেরি ক্লেভার থিং। আমরা দাওয়াত খেতে যাব না, আমরা বিশ্বাস করে যে আমাদের খাবারটা এখানে চলে আসবে, তাহিরা। ওকে, জনি SMS করেছে, কমেন্ট হোয়াটসঅ্যাপ করেছেন, নো SMS নো কমেন্ট, হোয়াটসঅ্যাপ করেছেন। জনি জিজ্ঞেস করেছেন যে আপু কেমন আছেন, আমি লালমনিরহাট থেকে শুনছি, থ্যাংক ইউ ভেরি মাচ জনি। আপনার নামটা কিন্তু ভেরি মানে টাচি, কেন বলেন তো, 80s এর আগে থেকে, 70s পরে থেকে, মিডল 80s অর আর্লি 80s এর দিক থেকে কিন্তু জনি নামে একটা ব্র্যান্ড ছিল, ওকে, ইটস আ ক্লোদিং ব্র্যান্ড, তো ওইটা খুব মনে পড়ে যায়, এবং এটা কিন্তু খুব পপুলার ছিল ওই সময়টা, 80s এবং 90s এর দিকে। দেন হোয়াট হ্যাপেন আই ডোন্ট নো। তারপরে দেখতে পাচ্ছি রুহুল হোয়াটসঅ্যাপ করেছেন, তিনি বলেছেন আপাতত কথাই বলে যাবেন, গান কে শোনাবে, গান রেডিওই শোনাবে, আমি কথাই বলবো, বাট এখন আর কথা বলছি না, গানে যাচ্ছি। আর বলে দিই যারা এখন আমাকে হোয়াটসঅ্যাপ করেননি, 01841904904 হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যান্ড facebook.com/ILoveDhakaFM হচ্ছে ফেসবুকের ঠিকানা।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 0961199666। ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে
1: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।
4: স্যার আসবো?
5: আসুন।
4: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
5: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
4: জি স্যার।
5: সেটা কেন হলো না?
4: না স্যার, মানে স্যার,
5: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
4: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
5: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
4: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
5: তাহলে কি এভাবেই চলবে?
6: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শুনছেন ঢাকা এফএম 91.4 চলছে সিটি লাইফ, এবং সিটি লাইফের রীতা আছে আপনার সাথে এরকম অনেক মাঝে মাঝে দেখবেন চলার পথে আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে কলিগরা এমন থাকবে যে কলিগ উইথ বেনিফিটস, ফ্রেন্ডস উইথ বেনিফিটস, মানে এই বেনিফিট আবার নেগেটিভ সাইডে নিয়ে না, সেটা হচ্ছে যে ধরেন আপনি কোনো কাজ করলেন কেন তাদেরকে ট্রিট দেওয়া হলো না, ধরেন আপনি কিছু কিনলেন কেন তাদেরকে ট্রিট দেওয়া হলো না, তখন তাদের ভেতরে যে মানে যে বদদোয়ার যে একটা ভান্ডার থাকে না ওটা খুলে দেয়। তো তখন আমার কাছে মনে হয় শকুনের দোয়ায় যদি গরুটা মরেই যেত পৃথিবীতে কাশি গরু থাকতো রে পাগলা, সে যাকগি। আপনার বন্ধুরা কি বলে, আপনার কলিগরা কি বলে আমাকে প্লিজ জানাতে পারেন। আর এগুলো নিয়ে কিন্তু ছোট ছোট পলিটিক্স চলে থাকে, এগুলো চলতে থাকবে বলে ব্যাপার না, দিস আর হেলদি থিং। ওকে, ওয়েল, গানে যাচ্ছি আবারও এবং আপনি শুনছেন 90.4 সিটি লাইফ রিতার সাথে।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হাই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: City Life.
1: সিটি লাইফ নিয়ে রীতা আছে আপনার সাথে এবং ঢাকা ফ্রম 90.4 এ চলছে সিটি লাইফ। মাঝে মাঝে এরকম হয় না চলার পথে যে অনেক পরিচিত মানে পুরনো মুখ দেখা হয়ে যায়, এবং পুরনো মুখ যখন দেখা হয়ে যায় তার সাথে তাকে যখন থেকে আপনি চিনতেন সেই সময়টার এই সময়টার মধ্যে অনেক ফারাক। আমার এরকম একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল দ্যাট টাইম, ব্যাক দিন আমার মা তখন হসপিটালে ভর্তি ছিল, আমি জাস্ট মেডিসিন কিনতে বের হয়েছি শাহবাগ, তো একটা স্ন্যাক্সের দোকান, আমার সেই ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে, স্কুল লাইফের ফ্রেন্ড। তোকে দেখে যখন আমি ডাক দিলাম, ও তড়িঘড়ি করে খাবার যে অর্ডার দিয়েছিল সে অর্ডারটা ফেলে দিয়ে চলে গেল। তা আমি অবাক হয়ে ভাবলাম যেটা কেন হলো, হতে পারে যে আচমকা তার লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, হতে পারে যে সে আসলে সার্টেন পার্সন ছাড়া আর কারোর সাথে কথা বলে না, এটা হতেই পারে। কিন্তু এইরকম হুট করে ব্যাপারটা না একটু আচমকা ধাক্কার মতো ছিল, বাট আমি এটা হজম করেছি, কারণ সবকিছু জানে আমার হজম শক্তি মাশাল্লাহ বেশ ভালো আলহামদুলিল্লাহ। যাকগে, আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে মন খারাপ করবেন না, পজিটিভলি নেবেন যে ফ্রেন্ডটা হয়তো চাইছে না তার ভেতরের কথাগুলো বের হয়ে যাক বা কিছু একটা, তাকে তার মতো সেফ থাকতে দিন, আপনি আপনার মতো হ্যাপি থাকুন, হজম করে নিন। ওকে, এই ব্যাপারগুলো লাইফে যত সামনে এগোবেন মানে যত বড় হবেন তত ঘুরতে থাকবেন এবং তত হজম শক্তি বাড়ানোর চেষ্টা করবেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে। facebook.com/ilovedhagafm এই পেজে আপনি আমাকে কমেন্ট করতে পারেন এবং লিখতে পারেন 01841904904 এই নাম্বারটাতে কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে। গানে যাচ্ছি এবং চলছে সিটি লাইফ ঢাকা FM 90.4 এ রীতার সাথে।

0: 94.4.
1: আপনার শুনছেন

94.4 আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে

হচ্ছে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
3: স্যার আসবো?
4: আসুন।
3: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
4: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
3: জি স্যার।
4: সেটা কেন হলো না?
3: না স্যার, মানে স্যার,
4: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
3: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
4: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
3: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
4: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: কিচ্ছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
0: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: TTG Live.
1: Welcome back to Dhaka FM 90.4 Act Nation X Station. এত কন্ট্রোল ছিল সিটি লাইফ রিতার সাথে আজকের মতো বিদায় নিতে হচ্ছে. Always keep in mind that you have to love yourself and stay safe. আপনার আশেপাশে যারা আছে যদি তারা টক্সিক হয় তাদের কাছ থেকে দূরত্ব মেনটেন করবেন, ঠিক আছে? আর যদি মনে হয় তারা টক্সিক না, আপনাকে তারা এতটুকু প্রশান্তি দেয় যখন আপনি তাদের সাথে কথা বলেন, জাস্ট তাদের সাথে দূরত্ব মানে অত বজায় রাখার দরকার নেই. Stay close with them, okay? Okay. Ask him what to buy.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: প্রায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 MHz। একটু পরেই শুনতে পাবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো কার্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। প্রতিষ্ঠানটিকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার নির্দেশ। চীনের সহায়তায় দ্রুতই তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে, সংসদকে জানালেন পানি সম্পদ মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানকালে রামপুরে কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং অপর দুজনকে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। অন্ধত্ব প্রতিরোধ ও অপুষ্টি দূরীকরণে দেশজুড়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত। চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত অন্তত 14। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্ব শুরু হচ্ছে আজ রাতে, দক্ষিণ আফ্রিকার মোকাবেলায় মাঠে নামবে কানাডা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারিক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পার্সো কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। প্রধানমন্ত্রী স্পার্সোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পার্সোর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। স্পার্সোর চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে স্পার্সোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, বর্তমান প্রজন্ম দেশের ভবিষ্যৎ, তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। তিনি আজ সংসদ ভবনের VIP ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে এক মধ্যাহ্নভোজে একথা বলেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারিক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংসদ অধিবেশনে দেখতে আসা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান। উল্লেখ্য, শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে। এছাড়া সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটো সেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেছে তারা। প্রধানমন্ত্রী তারিক রহমান আগামীকাল দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বা একটি শিশু একটি গাছ কর্মসূচি এবং তরুণ উদ্ভাবকদের স্টার্ট আপ ও বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক নির্দেশনায় জানায়, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে জলবায়ু অনুদান হিসেবে ৫,০০০ টাকা করে দেওয়া হবে। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অধীন লার্নিং এক্সেলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন লেইস প্রকল্প এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এদিকে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিজ্ঞান ও উদ্ভাবন উৎসবের মূল অনুষ্ঠানে অংশ নিয়ে সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে এ বিজ্ঞান ও উদ্ভাবন উৎসব পালিত হচ্ছে। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন, তিস্তা নদীর স্থায়ী সমাধান এবং উত্তর পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি আজ জাতীয় সংসদের বিকেলের বৈঠকে 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে চীনের কারিগরি সহযোগিতা ও পূর্ণ সমর্থন পাওয়া গেছে।
2: বাংলাদেশের একটা বিশেষ টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি এই বাজেটে যে বরাদ্দটুকু বিশেষ প্রয়োজন, সেই বরাদ্দ নিয়ে আমাদের এই দেশের এবং বহির্বিশ্বের আরো যদি দুই একটা এক্সপার্ট টিম খুব দ্রুততম সময়ের মধ্যে এই ফিজিবিলিটি স্টাডি শেষ করে দৃশ্যমান পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব।
0: আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন বলেছেন, দেশের 18 কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর এবং এক্ষেত্রে অবহেলার কোন সুযোগ নেই। স্বাস্থ্যমন্ত্রী জানান, আজ দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পাওয়ায় হাসপাতালটির লাইসেন্স স্থগিত এবং দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর আগে জাতীয় সংসদের সকালের বৈঠকে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আলম জানান, পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি অ্যাক্ট 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং একই এলাকায় আরও দুইজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। একই সঙ্গে রামপুরা থানার সাবেক উপ পরিদর্শক তারিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া এ মামলার গ্রেপ্তার একমাত্র আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপ পরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রায় সরাসরি সম্প্রচার করা হয়। এ নিয়ে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় পঞ্চম রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানীর গুলশানে ক্ষমতার অপব্যবহার করে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। আসামির পক্ষের আবেদনের প্রেক্ষিতে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে নতুন তারিখ দেন আদালত। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 15 জুলাই দিন ধার্য করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় নতুন এই দিন ধার্য করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম। সারাদেশে আজ একযোগে চলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় 6 থেকে 59 মাস বয়সী 2,40,36,000-এর বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সকাল 8টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলে বিকেল 4টা পর্যন্ত। তবে 12টি জেলার দুর্গম অঞ্চলে ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। আজ রাজধানীতে এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: প্রায় 14 মাস পর ফের শুরু হল ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকালে রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শেখাওয়াত হোসেন। সারাদেশে 1,20,000 স্থায়ী ও 500 ভ্রাম্যমান টিকা কেন্দ্রের মাধ্যমে 2,40,00,000 শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা সরকারের। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে হামের মতো মহামারী থেকে বাঁচতে শিশুদের ক্যাম্পেইনে নিয়ে আসছেন অভিভাবকরা।
4: ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়াতে পেরে স্বস্তি বোধ করছি আর কি, যেহেতু ভিটামিন এ ক্যাপসুল রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে জড়িত। তাই
5: বাচ্চাদের তো বিভিন্ন রোগ হয়, তাহলে এগুলো খাওয়ালে বাচ্চারা রোগ থেকে মুক্তি পাবে আশা করি।
6: যে হামের প্রাদুর্ভাবটাও কিন্তু দেখা দিছে, তো এটা যদি ছয় মাস পর পর ক্যাম্পিং হয় এটা হচ্ছে আর একটু বেশি ভালো হবে।
7: আমার বাচ্চা সুস্থ জন্যই তো ওষুধটা দেওয়া হয়েছে, তাই আমার কাছে অনেকটা ভালো লাগে।
3: স্বাস্থ্যমন্ত্রী জানান, লক্ষ্যমাত্রা পূরণে অতিরিক্ত 20 লাখ টিকা মজুত রেখেছে সরকার। কোন শিশু যেন বাদ না যায় সেজন্য বিশেষ ব্যবস্থার কথা জানান মন্ত্রী।
8: হলো 2 কোটি 60 লক্ষ পিস ভিটামিন এ ক্যাপসুল আমরা আজকে খাওয়াচ্ছি। এই ক্যাপসুল দেওয়া হচ্ছে 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের জন্য। 1 লক্ষ আয়ু নীল রঙ ক্যাপসুল, সংখ্যা 20 লক্ষ 4 হাজার। 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের 2 লক্ষ আয়ু লাল রঙের ক্যাপসুল 2 কোটি 20 লক্ষ 31 হাজার পিস, দুটি মিলে 2 কোটি 55 লক্ষ 34 হাজার পিস আমরা আজকে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি।
3: এছাড়া লক্ষ্যমাত্রার 100% শিশু হামের টিকা পেয়েছে বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাদপড়াদের খুঁজে খুঁজে টিকার আওতায় আনা হচ্ছে।
8: সমস্ত বাচ্চাদেরকে আমরা কভার করেছি, তারপরেও আমরা খুঁজে খুঁজে 21 তারিখ থেকে আমরা দিচ্ছি। এখন যেটা দিচ্ছি আরেকটা সাপোর্টিভ, আমরা বাচ্চাদেরকে ভিটামিন দিচ্ছি, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না।
3: এদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশনে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। প্রথম দিন বাদ পড়লেও টিকা সেন্টারে মিলবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। আর দেশের 12টি জেলার 58টি উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে আরো 4 দিন।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেছেন, চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে। বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, চীনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের 6টি সমঝোতার স্মারক স্বাক্ষর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ঢাকা বেইজিং সম্পর্ক দেশের অর্থনীতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক রাজনৈতিক মর্যাদা ও সম্মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রাণী সম্পদ খাতের পণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং এগ বা ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, এই রপ্তানি কার্যক্রম বাংলাদেশকে একটি রপ্তানিমুখী দেশ হিসেবে প্রতিষ্ঠা পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এবং এটি দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। উল্লেখ্য, বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড প্রথমবারের মতো নাইজেরিয়ায় 10,440টি প্যারেন্ট হ্যাচিং এগস রপ্তানি করছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে প্রচলিত সনদ নির্ভর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতা ভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে। তিনি আজ রাজধানীর তেজগাঁও কলেজে স্নাতক সম্মান প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে দুর্নীতি, অব্যবস্থাপনা ও দূরদর্শিতার অভাবে দেশের সামগ্রিক শিক্ষার মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার এই স্থবিরতা ও সংকট দূর করতে শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। 47তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন পিএসসি। আজ পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এই পরীক্ষার মাধ্যমে চাকরিতে নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন মোট 1,521 জন। ফেসবুকে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য এড়িয়ে খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি আজ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বিএসআরএফ এর উদ্যোগে আয়োজিত বিএসআরএফ ফল উৎসবে এ আহ্বান জানিয়েছেন। সাংবাদিকতার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহকে সাধুবাদ জানিয়ে তথ্য সম্প্রচার সচিব বলেন, প্রকৃত তথ্য সত্যতা জেনে খবর প্রকাশ করতে হবে।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 14 জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, সৌদি আরামকো তেল কোম্পানির হেলিকপ্টারটি রাস তানুরায় আজ বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলের টম্বলিন শহরে আজ একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 11 জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় বিমানের পাইলট ও 10 স্কাই ডাইভার প্রাণ হারান। আজ ইউরোপের বিভিন্ন অংশে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস পাওয়া গেছে। রেকর্ড তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে 1,000-এর বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, এই মুহূর্তে 15 কোটি মানুষ তীব্র তাপপ্রবাহের মধ্যে বাস করছে, কয়েকশো মানুষ মারা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মত হওয়া হরমুজ প্রণালীর যাত্রাপথ এড়িয়ে যাওয়ার যে কোনো প্রচেষ্টা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের উপর পাল্টা হামলা অব্যাহত রেখেছে এবং এই অঞ্চলে ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় দিনের মতো ইরানের কেশব দ্বীপ এবং সিরেক ও বন্দরি লেঙ্গে শহরে হামলা চালায়। ইরান জানিয়েছে, তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন বাহিনীর উপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বের খেলা আজ রাতে শুরু হচ্ছে। এই পর্বের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় রাত একটায় দক্ষিণ আফ্রিকা কানাডার মুখোমুখি হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে চূড়ান্ত হয়েছে সেরা 32টি দল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এই পর্ব থেকে শুরু হচ্ছে সরাসরি নক আউট বা একক বিদায়ী ম্যাচ। অর্থাৎ এই পর্বের প্রতিটি ম্যাচই দলগুলোর জন্য ডু অর ডাই বা বাঁচা মরার লড়াই। নির্ধারিত 90 মিনিটের খেলা ড্র থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে, এবং তাতেও মীমাংসা না হলে পেনাল্টি শুট আউটের মাধ্যমে জয়ী দল নির্ধারণ করা হবে। এই ম্যাচে যে দল হারবে তারা সরাসরি বিশ্বকাপ থেকে বিদায় নেবে এবং জয়ী দল জায়গা করে নেবে রাউন্ড অব 16 বা শেষ 16 মঞ্চে। নক আউট পর্বের প্রথম ম্যাচে আগামীকাল 29 জুন বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের বৈতরণী পার করে আসা এই দুই দলের লড়াই দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের মূল রোমাঞ্চ। এদিকে গ্রুপ পর্বের খেলায় ফিফা বিশ্বকাপে জর্ডানকে 3-1 ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। রবিবার বাংলাদেশ সময় সকাল 8টায় শুরু হওয়া এই ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন লিওনেল মেসি। খেলার 19 মিনিটে জিওভানি লো চেলসোর চমৎকার ফ্রি কিক এবং 31 মিনিটে লাউতারো মার্টিনেজের সফল পেনাল্টিতে প্রথমার্ধেই 2-0 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের 55 মিনিটে মোসা আল তামারির গোলে জর্ডান ব্যবধান কমালেও 59 মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। এরপর 80 মিনিটে 22 গজ থেকে নেওয়া নিজস্ব ট্রেডমার্ক ফ্রি কিকে বিশ্বকাপে নিজের 19তম গোলটি করে আর্জেন্টিনার 3-1 ব্যবধানের সহজ জয় নিশ্চিত করেন অধিনায়ক।
2: অন্যদিকে গ্রুপ জে এর অন্য ম্যাচে কানসাস সিটিতে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার লড়াইটি

0: পানামাকে 2-0 গোলে অনায়াসে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড। ঘানার কঠোর প্রতিরোধের মুখে পড়লেও শেষ পর্যন্ত 2-1 গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: ক্রিকেট হারারেতে একমাত্র টেস্টের আজ উদ্বোধনী দিনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 1 উইকেটে 109 রান করেছে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 140 রান সংগ্রহ করে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 1:30 দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। এদিকে ইংল্যান্ডে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে আজ গ্রুপ পর্বের শেষ দিনে দক্ষিণ আফ্রিকার কাছে 4 উইকেটে পরাজিত হয়ে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী মঙ্গলবার সকাল 9:00 পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত 1:00 পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো কার্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিষ্ঠানটিকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার নির্দেশ। চীনের সহায়তায় দ্রুত তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে সংসদকে জানালেন পানি সম্পদ মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানকালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং অপর দুজনকে হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্ব শুরু হচ্ছে আজ রাতে, দক্ষিণ আফ্রিকার মোকাবেলায় মাঠে নামবে কানাডা। খবর শেষ হলো।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। ঢাকা FM 90.4।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গানে সুরে সুরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।
2: গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গানে সুরে সুরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: আমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? মামার একটু ঢাকা এবং শুনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মন তো খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: Haka FM 90.4 app. Just download, install and enjoy.

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার, আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার, যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটাটা আর গান শুনে শুনে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
1: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
4: শুনছেন ঢাকা এফএম 90.4।